লাকে আকাশবাণী দিফু নন স্টুডিও গড়িয়াপর পরফাই ফরা মিনিট ভকেব চকসি রেডিও নাংকার জুদুন কাদকাভেয়া রাদাফা নীলি ইলিজা তেরনপি কার্ডম নাংপা জিরসি পিনিয়া ট্রান্স

0: আর্জুইক লং টাংলং আদুন্থু নেচি ফং নি লুঞ্জির আজাই মেঘ আং দেলং সনসিং তারো পেনলামজির আর্জুইক সিনা
1: নিলিমেন সনসিং তারো নিলি ডাক টেকে লাংজুন ডাক্তানি সিদো রং মেন লাংটুক তারো রং নেলি নন মাতে যাদা আবার সাইতা হবে লাসে নেলি খেতি সি চোখলামিক ব খেতি বাংকে সব খেতি লাসো বাংকে পুদামলো পুলোতে আপ্রাং হোত বাংকে জেনারেল মাতে দি আলা সো বাংকে চিরি শিলং লিনপ্রি লিনফল আনসি এনেক দে আমি ননদিন বাংকেলা বজার হিঠি কুলা দলং কে না মাছিলি পেনা গা মাথে দি নন বাংকে চমুসিটা লিমিরা চিতিম বা লিনথম ওলা সনসি এনচদ নন বাংকে লাবাংকে ফার্স্ট আদিম লাঙিক নাং পো আদিম বাং পাংথাই নাং পো লাসোদেন লোতে আচিলিয়া বাং নিম ইক নাং পো লা চিলি কিনি নাংজিয়া বাংকে ফার্স্ট আচিলি আসক হে লাং এজো নিমিক নাং পো সোপেন আংতান মতে বাহেরা লাইজকসি আকো লাসো আচিলিয়া বাং আকো পুথত লংলে থাক বস্তা পেন সন তুসিতানি কিনি মুদ বাং বস্তা পেন জংসি ইউজ পুলোতে আ বস্তা পেন থক ইক এট নাং পো লা লংলে থাক লং বাংকে দাগ বাং সে আকো পিমালা রং পাবাং দাবজি ফান হেলোগে চ্যাম্পিয়ন এসন অফ সি টু দিপলং থিয় নেনজি লাসো বাংকে আকো জোনি বাগ দিপলং নেনজি লাবাং খালা রংকে পাবাং ই দাবজি পা ফান হে গা রং বাং বাং ই দাপ্রাং পো চিলি বার দেব পেনতে লা চিলি আলাম বাংকে চিলিকে বার হুত বাং তা হারা বাং পিপনিক নেনজি নন লংকে লা হিথি কুলাত লংকে লং হে লাগা পাথে দাবজি পো হার মুখা পিপন নেনজি কে কে বার নি তা আনতেন জংসি মোবাইল দেব পেন আথি হে লা নিক্রে ফ নিক্রে হিনি কে চক পেন লা নিক্রে ফ আং বং লা সং বং এ সে আবার সাই কে কে দো ও কে কালিল হে সিতা লা পেন সে পুরেং দো নিক বম কারণ
0: লাপনপর্ণাং লিতুম সনসিং তারো পেনলামজির আর্জুইক লং টাংল লাকি আকাশবাণী ডিফু কেনাং সৎকা পচিনী আলামজির আর্জুইক থা আকাশবাণী ডিফু আজাইমে কার্যুদুঞ্জি আফান আর নিবাং তা আদাব পরফাই ট্রক্সিরা মিনিট কেপ পেন পরফাই সির কেপ আন লাপেন আর নিকাংসাম পরফাই ফপেন পরফাই ট্রগরা মিনিট থং কেপ আন আকাশবাণী ডিফুয়া জাইমেক ইউটিউব লাইভ স্ট্রিমিং আঁকে রাপেনাং লিতুম আরজুলং ইকজি লাপেন আকাশবাণী ডিফুয়া জাইমেকে দোয়ান কার্যুদুঞ্জিয়া ফান আদা পরফাই ফরা মিনিট ফ কেপ পরপেন আজু পরফাই কেপ আন এফ এম পেনালং পেন মেগাহার্স ফারু ইসিরা তকবরা সির কেপ লাপেন নিউজ অন এয়ার আঁকে রাপেন দানাং লিতুম আরজুলং ইকজি লাপেন আন পার্টা কাচিনি জিয়া ফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব অলং পেন্টানাং লিতুম আকাশবাণী ডিফলং হোমরিদাম ইকতামে নাং লিতুম জংসি কাচুনিং রি আলঞ্জির আর্জুইং তুং পুলোতে আলম বিলম আজাই মেক আলংলে হোয়াটসঅ্যাপ নাংলো ইকন হোয়াটসঅ্যাপ নম্বর কে 9476880085 মতে সিরকে প্লি ট্রক্সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইভে ফাইভে নেরকেপ রাফ হোয়াটসঅ্যাপ লং কে টকনাঞ্জি কেলা পোহেন ল জাইমেক আমেন আলম বিলম কুমাৎসি কিলুন মা লুনসেপ পি লুনসেপ পোয়ামেন আলুন আলাম থে আসাপসো টকনাঞ্জি কার্জু কাংতুং আতুম কে দোয়া দে মাতে আরং আমেন লাপেন কার্জু কাংতুং আতুম আমেন আলম বিলম আজাই মেকে ইরুয়ালং বটাইহিনী সিরত পার্জুচত লাকি ভোমকুরুয়ার নি আদা পরফাই নেরকেপ রামিনী থংকেপ লাপেন আজো পরফাই সিরকে রামিনী থংকে বাপর কেনাং সত কাপাচিনি আলামজিরকে লাপন ইক চটলু লাকে আকাশবাণী ডিফু আদুন্থু পিনিয়া সারলামথি আর্জুইকথা ব্যাং আং থুম মতে নিং থুম সমু মতে ব্যাং আপার তে নি সুমু চট লামথে কেমান লং আবাং আলিং তামে ইংথুম আবি মতে কেসো কে এজাত বেদলো ব্যাং কে লং আহুত ইলি লংলে ইলি কে লং আহুতকে ব্যাং লং লে পঞ্চলো কে প্রেকি কিসুং কে বয় আহুতকে ব্যাং আপার তে নিসুং মুপু মেথ্যাং আফান কাচিপু আলাম থে আলাম থে চট লাসি সার পালাম থেলো ব্যাং আংথুম মতে নিংথুম সোমু মতে ব্যাং আপার তে

0: by rural employment generation with the national vision of Viksit Bharat by 2047. Aman Yadav, Akashvani News, Delhi.
1: On the implementation, Union Minister of Rural Development Shivraj Singh Chauhan said no eligible rural worker should remain without work even for a single day. Mr. Chauhan said the government, in close coordination with the states and union territories, has completed all administrative, financial and technical preparations to ensure a seamless transition to the new framework. The central government has notified Viksit Bharat G. Ramji Act 2025 effective from today. According to the notification issued by the Rural Development Ministry, wage rates have been enhanced across all states and union territories. It said for the first time, an interim base wage rate of 300 rupees per day has been introduced, ensuring that no notified wage under the program falls below this level. The national average wage has risen from 298.8 rupees per day under MG Narega to 327.4 rupees per day under Viksit Bharat Jiramji, marking an average increase of over 10%. Prime Minister Narendra Modi had a telephone conversation with the Iranian President Dr. Masoud Pezeshkian yesterday. During the talks, President Pezeshkian briefed Mr. Modi on the recent developments in West Asia and the way forward. The Prime Minister welcomed the understanding reached and reiterated India's consistent position that all issues must be resolved through dialogue and diplomacy. Japanese Prime Minister Sanae Takaichi is arriving in New Delhi this evening on a three-day visit to India. This marks her first official visit to India. She will attend the 16th India-Japan Annual Summit tomorrow with Prime Minister Narendra Modi. The summit will provide an opportunity for both sides to review and strengthen the full spectrum of bilateral cooperation, as well as exchange views on regional and global issues of mutual interest. The centre has revised the export levy rates on petrol, diesel and aviation turbine fuel ATF for the fortnight starting today. According to a notification issued by the Ministry of Finance, under the revised rates, the export levy on petrol has been fixed at 4 rupees per litre. A major change in Uttarakhand's madrasa education system will come into effect from today. Under the new arrangement, the Uttarakhand Madrasa Education Board will be abolished and all minority educational institutions in the state will be governed under a new framework. From July 1st, the Uttarakhand Madrasa Education Board, the Uttarakhand Madrasa Education Board Act 2016 and the Uttarakhand Non-Government Arabic and Persian Madrasa Recognition Rules 2019 will cease to have effect. In football, France defeated Sweden 3-0 at New York's New Jersey Stadium this morning to storm into round of 16. Earlier, Norway beat Ivory Coast 2-1 in Texas, USA to advance to the round of 16. Norway will now face Brazil in the round of 16 on Sunday night. And in the ICC Women's 2020 World Cup, Australia stormed into the final after defeating the West Indies by 6 wickets at the Oval in London. And that is the end of this news bulletin.
2: লাকে আকাশবাণী দিফু জাইমেকে বাংলাকে এফ এম বেনালং পেন মেগাহার্স ফারুইসি রা তকবরা সিরকে নিউজ অন এয়ার এপলা পেন রিস এপ আলং পেন সিতামে নাংলিতুম আকাশবাণী দিফু আজাইমেক আর জুইক লংজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রক্সিরা মিনিট কে প্লেংটাং লাসি আদুন্থু কিচু না জাইমেক আংডেং আলং ডক্টর লংসিং তেরন পেন মাস এডুকেশন আপুথ্যাক চিহুচিপুত আর জুয়েক সিনাং আলাংলি পেন চিহুচিপুত পঞ্জি কে হেলভেলিন তিমুপি টোটাংতে আর জুয়েক সিনাং
3: পিএইচডি মতে ডক্টর অফ ফিলোসফি আং ডেঙ্কি উন লাকে কিজয় কে সাই গালি লাসোয়া সাই লং কাছি পেডুক কাবর ই লাপেন নিংকি দিং কিনাং সট পিনং পিনি লাকে মাস কমিউনিকেশন নাথু পিএইচডি আং দেং কার্বি আখ্যাং পংকি উন চেং আবং ফু ডক্টর লংসিং তেরো না ফানসি চোফা ইগল আলাংলি লাকে থেকার আবির তালো কাবা ক্লাং আবং ফু ইগল লাসে আলাংলি নন লাদাক স্টুডিও লো নাইং নি ইগেল আলাংলি পেন চিহু চিপুত লাপেন আলাংলি কুসনসি পিএইচডি আং দেং গাছিপে উন মা লাসো আলামি লিচে থানাম দেফ্রাং রেডিও নাং কার জুদু না রাদা তুমি ফান কারডম পাজির ইগল লাপেন আংলি ফানস্তামে কারডম নাম পাজির ইগল কে হাই কারডম

লাপন আপনার লিতুম বাড়ি রং ভারপি পেন কিলো নালুন আর জুইক লং টাংল আদুন্থু মঙ্গল সিং ক্রো পেন কিলো নালুন আর জুইক সিনাং আলু নালাম থে আংসং মানায়।

লাপুকান পর্ণাং লিতুম আসন আসন হিন্দি লামার জানালুন আরজুইক লং টাংল লাকে আকাশবাণী দিফু নন স্টুডিও ঘড়িয়া পর পর ফাই সিরকেব্রা মিনিট প্লিকেব্রা ফ প্লেং টাংল লাসি আদুন্থু ইংলিশ আলো নাজাই মেকাং ডেঙালং কেচেং সি স্নো পেট্রোল প্যান কিলোন আলুন আরজুইক সিনাং আলুনালাম থে চেজিং কার্স

লাপনাপর্ণাং লিতুম জর্জ মাইকেল লাপেন এলটন জন কিলুনালুন আর্জুইক লংটাংল আদুন্থু জেমস ব্লান পেন কিলুনালুন আর্জুইক সিনাং আলুনালাম থি গুডবাই মাই লাভার।

0: lapuan apornang litum ason ason english salon arjui glong tanglo laki akashwani tipu non studio ghuria por por phai kebra minute grip ho plengji dog dog lo lasi adun thu than par ya jai mek ang dengalong tovar ke dam ke wang ke jogwana puthak lamjir arjui sinang lamjir ke than jia bang borsing inghi totangte arjui sinang
1: gari ke ve katum towar pielong cycle ke ve katum gari long ka chitha batum lo cycle do natum lapenan parta kapre kapre agari motor long ka chitha batum lahai tum anta towar along kachiri nang ji akinang sodatum sai selo la su kachiri nang ji aputha gele tum je semet pet abang ke kachini nang ji la helo traffic road towar along a traffic amokhai li tum chini nang ji la su adim along na ho ka towar pi sita me ke ong dung a towar pi adim long li tum a traffic do la sua traffic attendant si litum akierlo pulote pasang nang po akierlo pulote chisik nang po akilirlo pulongte la ansi dam long po la si la son aron atang ki bido la da gari pasang long le po adim pasang se det nang si la pen hala towar ki dam atum sita me rac ki dam nang ji rvna dam de det nang ji la pen towar jong si para hera chehla ji pulotang te zebra crossing pudo la sua dim long si papar nang ji bate towar apar dam nang ji la si la hai aputha jong si elitum chini ne pulotang te elitum matha dam krang chini de ratum da matha krang pulotang te kisung do kok titi la so formula an akinang sotlo sitame pinier nian sitame jesemet pet elitum a det la pen elitum along real long kamatha krang abang dobom lang athe elitum amulo katum amat sitame government pen aron atang selam det sitame uwe ki mia tumbang chini lor sitame la so aron ke kroi kre la son do kok titi la so do kok a joi ne pen si pini an ki sung nang ta che tong nang kok titi pini ar ni pir the along to war la pen ki dam ki wang ka che helat la so hor mu bang ke la ana ki nang sot lo munira kaya long la pen anu tina munit tum sitame to war ka che helat along a munit pusi ili tum bang ke hok pon nang kok po কমানে গাড়ি কে বেগ সিটামে কমানে গাড়ি চে থাপ দুন চট সিটামে কমানে তোয়ার পিডান চট সিটামে আনো তিন সিটামে আকে নাং সট বিনং লো লাবাংকে পিনিয়ার নি লাসো আ তোয়ার কাছে লেং কাছে দাম আবাংকে এলি তুম ফান পির ঠে আলং কো আনমা আফ্রাং হুদ একেং বেন কাছে দাম নাং জি আদিম কে নাং পাতে বক হেড কে হে লো আদিম নাং পাতে বক হেড আসো নাং সেমার টে লো সিটামে লাসো আদিম বাংকে এলি তুম আকে আ ফান ইসি কা ফেরি মি মিটা ডো কক লো নন এলি তুম লাং দাম লো নাং আনিকান ওয়াং তোয়ার কাছিং কয় পেনা জক গাড়ি মোটর কাছে টং পেনা জক কাল্লা কামুনি ডাকুম আপ্রাণ দাম নাংলো লাপেন কাছিং কয় আজক পেনা আনা কিসুং ফো নাংলো গভর্নমেন্ট আর রিপোর্ট আর টেং লাংডামলো পুলোতাং তে ইন্ডিয়া আডেট ইসি ওয়েবসি নিংকান এ সেকালং সুরি থ্রকনের কেপ আমুলুক আতুম আপ্রাণ দাম নাংলো লাকে তোয়ার আলং কাছিং কয় কমানে গাড়ি কাপা টং গাড়ি হিয়ান কাছে টং লাহাই পেনা জকলো লাসি লাহাই পেনে লাংডামলো লাপেন পাংবার দামলো পুলোতাং তে এলিটুম ফান ক্রিকেট হোম মাতে 13% পির থেয়ালং পেন ইন্ডিয়া আর ডেট ইসি বেডলং সি গাড়ি মোটর কাছিং কয় পেন লা আন আপ্রাণ কে দাম নাংল কে অংডুং লাহাই কাছিং কয় আবাং কে জেসে মেট পেট আবাং কে মাথা ক্রাং লাপেন তোয়ার আলং সেফটি অ্যাওয়ারনেস মাতাং তে হালা চে রক টক কসন সি পাছিং কয় কে ডেট জি মা হালা সো কাছি রে মেক কাভে লাপেন কে কে চারলে কে ঠেক আটুম সিটামে তোয়ার আলং গাড়ি মোটর কে বেগ কাচেরি ঠেক ঠে লাসো পসি ঠেক দামলং ইন্ডিয়া ডেট আলং গভর্নমেন্ট আতুম ইসি আসান চম সেলামল লাবাঙ্গে মিনিস্ট্রি অফ রোড সেফটি পুসি সেলামল লাসো কা সেলাম পেন জেসে মেট পেট পাংকে কোসন সি তোয়ার কে দাম কে বাং কাছে থাপ আতুম কে বেগ আতুম আফান পাচিনি পেনসি ইলিটুম লাহাই কে বেগ কে দাম কাছে থাপ আতুম কাছে রে মেঘ ঠেক জিমা নন কো আনমা আকিসুং কে ফো আতুম পেন কো সনসি কে পাজক পা অং চেপ জিমা তোয়ার কে দাম কে ওয়াং আতুম আফান কো সনসি পাচে রে মেঘ জিমা লাপেন মুনিদ আতুম আপ্রাণ কে দাম তোয়ার আলং কাছিং কয় পেন কো সনসি কাপা জুম জিমা লাসো ফান

0: অক আফানকে মিসলিপর্ক পুসিকিপু মুনিত আতুম লাবাংসু মিসলিপর্ক চৌলতে কাচি উন আবার সাইট হেতান মুনিত আ লং লাসু আকি সৌকে সিস্টি সার্কোসিস পুসিপুল লাসি লাপুস নাকি সৌপাচি উন এজি আবিদিকে লংহং আফান আপর পেন সীতা মতে ইংপ্রিম বা আদোয়াই পিডুনাংজি লাসু আংপ্রিমকে লংহং আসু চিক্লো জনি আটাপ লেংলতে পিডুন মেলো লাপেন আফি ইলি তুমকাচো পাংরেং কাচোলানা আলংহং আফান ইংপ্রিম কিপি আর না তেং লাপেন আপর আলাম চেথান থুলনাং আরেং কেলক আলাম পেন কিপুকে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর লাসন থাক থাকসি কাচে রেবেন চিংচি সিকিমে লাহেনল ইলি কাচে রেনাংজিকে ইংডেং ইসি ফুড অ্যান্ড মাউথ ডিজিজ লাকে আকেং পেন আংটুর আমেক আকিসো লাবাংসু আকিসো পালং লেজি আফান লংহং আসো আর্টা চিক্লো জন থম পেনলোতে বাতাই ইসি ইং প্রিম পিনাং প লাপেন চিক্লো জন থ্রক আফি আফি পাদাক পেন ইং প্রিম পিবেরনাংজি ইংডেং হিনি লাকে ক্লাসিক্যাল সোয়াইন ফিভার লাকে লংহং আফুকেসো লাপুসন আকেসো পেন পাজক জি আফান চিক্লো জনী আর্টা লোতে আফ্রাংসি আং প্রিম পিনাং প লাপেন আফিথু চিক্লো যন্ত্রক আফি ফি পাদাকসি পিবেরনাং পো ইংডেং কেথম সিরকো ভাইরাস লাকে কামারা কিপেন কেথে থেকথে আকেসো লাসন কাপামারা রেডে জি আফান হপ্তা কেথম আর্টা কেপ্লেং আহুত ইংপ্রিম এহং পিনাংজি লাহাই হাই আসিতা ইংপ্রিম কিপিজি পুলতে টেবক হেড ভেটেরিনারি ডক্টর পেন চিংবাই চিংসাইডেটসি পিনাংজি নাংলি তুমফান লংহং কাপাং রেং মতে কালানা আলাম থে আবিদি নাংথানসি নীলি পিনি পা আনসি লামথে পা যদি কক্ল
1: লাপুয়ানপর নাংলিতুম লংহং কাপাং রেং আপুথাক লামজির আর্জুইক লংটাংল লাকি আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই কেবরা মিনিট থংকেপ প্লেংটাংল লাসি আদুনথু লামকান আজাই মেকাং ডেঙালং হংহাপু আলামকান ইংকুং ইসি আর্জুইক সিনং লাস বাংসু আলামকান আলং চেপারজান বাংফু বাংফি তুম লাকে রমেন ইংটি ফান্ডার তেরন দোহমি ইংলেংপি সেংকান কিমি ইংটিপি আনন্দ ইংটি হনমন রংহাংপি লাপেন কেনসিং তারু লাবাংসু আলামকান কাপাচু নতুম লাকে স্যামসন ইংটি লাপেন প্রদীপ রংফার টোটাংতে আর্জুইক সিনং
2: পিনি লামকান আনিং কেহাং আতুম আফান পুথত হংহাপ পোলামকান নাংওয়ান পিলো লাবাংস লামকান কেটক আবাং লাকে সাংপি প্রমিলা কেলিংপি সাংতি লাংসু সোচেং ধেনতা কার্বিয়াং লং লাপেন লাবাংস লামকান আলং কাছে পারজান আতুম লাকে সার এ তেরন কাছে পারজান আবাং স্যামসন ইংটি লং সিং তেরন কাছে পারজান পন রোমেন ইংটি আমলং তেরন কাছে পারজান পন ফান্ডার তেরন থেংতম তেরন কাছে পারজান পন থেংসং ইংটি সামফ্রি তেরন পি কাছে পারজান দোহমি ইংলেং পি মালিন তেরন পি কাছে পারজান সেংকান কিমি ইংটি পি সাংকুর তেরন কাছে পারজান পন আনন্দ ইংটি মিরদান তিমুং পি কাছে পারজান পন লাকে হুনমন রংহাং পি আতুম হেনলো লাপেন লাবাংসু আজাই মেক কাপাছু নাবাং লাকে আকে হাই প্রদীপ রংফার লাপেন কাছে রাবদুন আবাং স্যামসন ইংটি টটাংতে আর্জু ইক সিনাং কেছেংসি হংহাপু আলামকান

0: নিতুম চলো, নিতুম নিরি মেসেনে কিং মেসেনে তুমি নাঙান বাগতাকে ঠিক থিতে আজি মাপি মাফু
1: নেকে নাঙান সে চেট পড়ে জিফু লাপেন ভারী ভারিয়া বিল্ডিং ডা কিমি গাড়ি তা নাম পো পপু ফান লাপেন নিনু তুম ফান আনা থাপন পো
2: আহে কসান কুড়াংতা লা আনা কি জয় কালি ওসু নাং লাহাই গেকলেম জি পুলোতে কাপড় হিচপা দুঃখ পিক ডাং জি চিনি ল কাপড় হিয়া পর নাং তু নাং নি পেঞ্চে ভং চট কে চকচে কারেস দো নাং জি চিনি ল সানকুর
1: ও

0: kapor hi chpa duk pik dang ji chini lo kapor hi apor nang tu nang ni pen che bhong chot ke chok che kares do nang ji chini lo san kur
1: la pen ni son alam nang tum nang ri mesen nang keng mesen sita me ni son an nang undun de yong si nang ning hong ham det pulote
2: lanang tumbaini malin pen sangkur ada prang da prang pc nang kahori sa thege do
0: kahori kali tikka nitum ke malaria pen polio ake so alarm se ka
2: che than jo jo yang velo
1: e hem butang da leko ahut pen ke ing nek soi ta dopo ahut pen ke chiru jo ta dopo
2: ente pc nepani me ke jang na padista vare nang pola
0: eko nang mute la so so maratum nang matha thekmu jo
2: nang tum ke kai ke ta nipan ke kaheng nolo banga phansia ke me pu dam ji ge
1: bang ha komara bang lo la malin pen sankura phantong nang bang ke thek ma
2: bang te mati la hai tum bang aso mar kali pu he
0: kupusi nang bang bu ki pu dam lo ther rak re I ignar ju dunong lok te ko pilo ka matha po
3: malin sankur da school dam nang po da কপি সিয়াচিং চেক চাই ল
1: কপি আলাং কায় আবাং লিল থেংতমা সাইকে কেথে আং আতুরসি কিপি বন্তা ইতুমা হেমা থেংতমকে কাংতিং আতুরসি ই কিপি লাহে অস মারা ফানসি বাং কিতিনকে
2: কিতিন আলাম কালি চুপেলনে কারজুলং
0: কপিল অন্দে না কারজুলংকে
1: কপি লগা চিনি দু না
3: থেংতম নিংজে রিবং নাং লাহাই আলাম ই ইক নাং চার জুদুন লং লকজি মালিন পেনসং কুরফান জিনসোরা নং কচিনি আলাম আন্তা চিনি জয়নু
1: পিলো না চিনি ইংরেং নন্ত
0: আই কো প্লিজ দা দা সাজু নাম নাঙ্গে এপো কে হাই প্রেসার ডো টেনশন পিলোতে অটোমেটিক আপ্রান হেঙ্গন দাগলি পো
2: দো জয় নাং তা নাং নি ই গালি গালি নাং সন থর কি লু কে নি থেগলং লেলাং লা সো সা বুরা ফান কি ই ই গ্লং সিং চং থুই দেলু আথেমা আলাং কেলা ইতুমলং লে ফেলাং হে মিরে দা জয় নি পেন্সি ইপো ইনি নাং ফা নি ফানাতা নাং মই রুবলো
1: থেরা রে মানা লাহে আলাম কানিং জে আর নামাসন আই গা ফান নাং লাসন কে বহ হে
0: লাসন পুরি হে বং ই ই গা ফান আজা দা লাম লে দো পুসিতা আসুমা রাং নু কি চিং চেক নাং নে কে মাতি ক মই তুম বাং ফ্লিলে চিং কি জম লো নাং নিং কি থি পেন কে নাং মে না ফান তা লে আবেলো বাং ফান তা লে বেলো প্রবলেম কে সবজি কালি ক্রিয়েট হু রং পো
4: কপি সি গাছিং কি আছে থে রয় লগমালি হ
1: লা সো থেং তম নিল কারবো কে
3: থেং তম দা বং দা সাজু নাম নন্দা দারিং তে বোলা লং সি দলো
2: নীল ফান কে সা এ জয় নাং কি পি এ ফান তা পরাবে নাং লিতা দা আহেম নিসি আজুত সিলো বন্তা নে আজুত সি আসনা কাং হন লংলে বাংসো আসো মার বাংহিনি ফাঁসি চোবর প্রং প্রাং তি তি
4: লাতুম দা নাং বংলোকে মাতি ক পুগালি নাং তা লাতুম আফান কাং হন পন্থু নাং পো
2: লাহে কালাং মা
5: ওপো ওপো ওপো ওপো
1: হা বিহেক পেন নাং পে থি লট পেন কে নাং নে লং নাং হাছে পা দুক দুন সি নাং ফান্তা মালি না তুমা ফানা সন সি নাং কাং হন জক সি নাং তা কে থি দুন লো
0: লাহাই আলাম নাং গো পুসি কাতে নে দেত মাতি বং
3: নেলি সে তামে নাংলি মে হাই গচং বিয়ার্নিং কান ফলো বন্তা এলি ইগ নাং কাং হন থুপি কা জক্সি নেলি তালা দাক কে দো বমলো লাহাই আলাম জক্সি লাহাই ও সুমার ফান কাং হন পনলু থান ব্যাগ নীলি নেং লে কি দোলাং মা
2: আবে তেলো মিসেন লো দোক আসনতে আন সুসি পকাসি সাক নাং তাং থেক ই নাং পাং থেক তট পো
4: থ্যাংক তোম না নে ফান নিং চেপা জাং রেম আনে পুনন বন্তা মালিন পেনশন কুরা পাই ফান থাংটা পুরি না থাংটা পুরি
0: থ্যাংক তোম না আফি অং বাদ অং লো নাং সন লাম কাছে দান বারে জিতে নিতা থেক হে বন্তা লাহাই আলাম কে আলে আবি কি মাতি ক
1: নাং তো মনে থিলত আনি নাং অক চিচু লাভজিলে
3: পানিং জে বম ননে দা ইক সাই হেম দাম ইক নুন মালিন সানকুর দা স্কুল দাম নাম পো
4: মালিন সানকুর দা নানি আলো স্কুল তো নন দা নেতা সা হেম দাম পো
0: দা দা সানকুর মালিন দামরেন্তি নন ওই পেনে পেনা আতঙ্কা লং তে এজেলা পেনা ওয়ান পিথা ক
1: দা দামরেন্তি নন লাসো মে থানকে ইং উক বম পো আপর জে ফালাং নো ই নাং নেলো লা

0: lama sap sap e bong atum ang nu nang la hai la ning ji ji det nang ji por lo bong athema la tum ki non se ang tuk lang hen up le ang tuk a por hut jordan ak pulote kupulo mua che ki do po hem ri ku pi be no ka chuk kim po la tuma phanta itum si ke lang po nang po a chek le ke pa ke ke de ji a phanta me itum lo ke pan ka pang thai du nang ji আদুং রাই আরিকাং তা পাহু ভেদের নাংপু নাং চিনি নাং জিমাতি ক
1: কুপিলো নে আং তন থাইলা
2: কো আনলো নাং কে ওয়ান উঞ্জি পিনিং আং তুকলে নাং ওয়ান এসিতা মর্নিং তে বাং থুইলা উঞ্জি মানা ওয়ান থাই উঞ্জি মা
3: পো নাং তুমচে ভংসাই নাং নেলো দক্লিম নন নে সিগি চক ছেলো দক্লিম নন পাই ও পাই কপি সি নাং দাগা হেম নেকি ওয়ান দেলো মা নাংলে নিজিন সো সেরা নিবান বিদ্যা দাসন্তে পিনি নে লাহাই আর জুজক ফ্লট জিয়ে পড়লো হা না নে না নালে নেবা দাম ফির আসন্তে থাং চি পুঠেক থে আকো বাং সো পির থে পেন ছে ও কাংলং জিয়ে পড়লো পাই ও পাই
2: লং সিং লাপু সালাম নিয়ে রিপো নাং পাই আখার জং আনিং ওই লাগজি কালাং আহক তেমা নাংকে নে অক নিবি মাতে নাং পায় অক আবি পেনলে কেমান কালি বন্তা লাস হেম আফান নাং নাং পি নাং পো আফান নাং মুমার আফান নাং কাছে মা থা পেন জক মেট্রিক এক্সাম আলং ফার্স্ট ডিভিশন কে থম আ সাবজেক্ট লেটার লং সেট আনতা কলেজ দু লং লাইদালু নাং পাই থিলত পেন লাস তিরু কেরেং সাপি থেং তমাও সো আকো কাতং নাক কাচিরু নেরলো সিনি সিনি জো পাংথাং পাংথাং লাপু নেলে কাহং হাপ লাপেনাম পার্টা ওরেং আবার সাইতা চেদাম নাং ককলু পো নাং বং আতুমা ফান কালানা আনসি নাংকে লাপু আনবেলু
0: লাহাই আলাম কে মা সাপ্তা আনিং আবে কে নন থে তানা পরজি বাংলাম কার্জু নি ইগে ফানা সোনালাম কি পু থেকলু
1: নাং তুমা ফান কে ইক নাং মই রুব রো রুইপি কে লাগে
3: লাংথা মালে না পাই জো পিনিয়া নি নাংথা নেপাইতা নেফান নে ওতে কাম্বু নাং লাং দুন্থা নাং লং আফান মালিন পেনশন কোর্তা পিনি আনকে চিচিনি লো আলাং তুম আপাই তাবে আফি তাবে আপুনু তাবে এ আফু তাবে মায়ক তাবে নে কুসন লো মালিন সানকুর
2: পো লং সিং পুরি নাং লা সোনালাম পুরি পো
0: পো চিরুরি নন ওপো চিরুরি ইগলং এপো কে হাই প্রেসার ডো তিক আন্তকালিলাং হার্ট ট্রবল দা দো ইতুম টেনশন পিনাং নেলো প্লিজ কামানিক
3: পো

0: No nang li tum kar jilong alam ka na son ki ili tum ki klema pot kali hemalong ki so bang du pulute prabjin pen dwai hai hui la pen se kelang asai hem ki ponang ji ke knang so lu la si karbi ko tingjir ili tum kamatha chikirla lu na ki pang reng amarat mareng apia hok pet pen kirim ji ke knang so la si hemrit kachpang thir wa ji ke knang so lu la si ili tum কাদো কবিতা কি ক্লেম কি দাম নাংজি আর পুঠেতান কাচিং হন কার্বি কোর্টিং জিরা তুম ইলি তুম রং রূপে ক্লাড়ো না লাপেন লাই হায় কিছু কিউন এ পেন চেপে জগলো না লাপেন কেংকাম কিমিচ জ্বর ঠুলো না ওয়াং নন ও কার্বি কোর্টিং জির লাসি পিনি পেনলে লাসো কাম পাংচেং পনলো না
1: রং রূপ কাপড় জে পো আলাম কান আর জুইক লং টংলো লাকে আকাশবাণী দীপু
2: কম সুতত লোন বিচারে
3: তাকু এপেরে বাহা
4: ওসিলে ওসিনে কি এপর পর হাত খাই থাকিব
5: আরবিআই এ কয়
6: জানি রক সতর্ক হই রক

0: লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই ক্রেসি প্লেংটাংল লাসি আদুন্থু নীলিলামজি রাজাই মেক আং ডেঙালং মালুটি ক্রোপি পেনলামজির আর্জুইক সিনাং
1: নীলিমেন কে মালটি ক্রপি নীলি কে রং কে তেনদাঘাট আসর তেনাঘাট সি কেথে দিমল আফি কে দিফুসি বাং জুল নয় দিফুসি দো নীলি সি পিরঠা কে ঠেক পেন ইলি ক আনসে আলে কে লং মালা কে নীলি তা চিচি নিল লাসে নাংলে তুম তানাং নি হাঙা তুম বোতে থেরাং কে থাকা বাং কে আনু তিন দা চালি এত কে মে গে ইলি আলো সতুম বাং ফানচি রে পিনস তা উনলু মানে নেটং সাং লিয়ং সাং নিং হাং পোলোতাংতে মানে উন আন কে ইলি ফানে কেরাম দো লাকে নহর চহাঙে দাসে তা চক উন আন লাপো আন দু ইনি নিং কে মাথা টেঙ লাম লয় লাকে মাঝে অলং চহাং হে পিনস তা মে এমে থাং তা ইনিং হাং পোলোতাংতে লাপে কে থাকলং বেত দেয় যে পা রেং থে নি মাথা দামা টেঙ লয় লাবাং কে আবার সাইকেল দেখ মাসি দোলাপলো আথেমা মিঠাং বা লং চা খেপিন সেটা ইলি রেং উন নুন কে একই কে জ্বর ঠাইটা দুপি নাং হোলসেলটা হেম দাম দেপিনটা বাং হেম মাসে নাং এনলাপ তিক লাসি নিং হাং পোলো দাং তেলা আনু তিন দা চাউলি এসে কে মে বন নিলি হিন পেন কে মাথা টেঙ্কে নিলি লাম থেলা আনসে নিলি তন লন নিলি হিন পেন কারডম
0: লাপোয়ানা পড়নাং লিতুম মালতি ক্রপি পেনলামজির আর্জুইক লংটাংল আদুন্থু সুয়ারলো আং টং আজামে কাংদে আলং কিফির কেথাক আপুথাক রুবলিন বেপি পেন চিহু চিপুত আর্জুইক সিনাং আলাংলি পেন চিহু চিপুত পঞ্জি কে হুনালি তেরনপি তোতাংতে আর্জুইক সিনাং
2: আফ্রাংসি রেডিও নাংকার জুজুন কিদো আনা তুমা ফান আনতা কারডম নাং পাজির ইগলো পিনি লাদাক স্টুডিও আলং কিফির কে থাক পেন হেমতুনি সি কচি পারেং ই আওয়ার সাই পুলা বাংসো আলাম থে আফুথাক কচিং কি কচি থানজি

0: pura karbi soar loang bong ki phir ki thak ki thek ser abang phi sangpi rublin bipi aphansi chupha pon iglo nilitum ka chupha teng pen alang liwang si non studio ar lucidulo aphrang se nang li phan akashwani dipu hen pen kardong pajir iglo
1: kardong
0: tangte li tuma phrangse lam thile chi thanam iglo na a phrangse nang li ko men tu a hut pen si pi ri ki thak ki cheng lo la pen ko mara long si nang li ki phir ki thak na thu ka charli dun cheng lo la bang solam the nang li radio nang kar juara tum phan thanam ikjima
1: nili men ke rublin bepi nili non do bom ke gita ashram ijitar rong thisu madhop ing tiaro nili ke ei ki phir ge thak lok bang ke ke charlie bang nang ki than pu ajat bang ke kali nili ge me thang sipu ning hang u la nili tum nat ke kor therang thak ek bang du u pot hona di chum dun po hona dim chum po ju pang rum po pu martun po pu si ka chibur therang se ge thek che nili ge ning kan kep arta lom lo ningkan ket arta lom pensil angi ke charli dunlo nini tum thege o nini tum lan po a punwa supi tum he a hem chi dun wang ve sai denon puta do atla enke la tum bang thege u lo enke a divar chor poplo ti chumun po la son pen lok si charli dun lo thek dun lo ki thek dun pen ni li kor le ke charli dun gali হেৰি কাচিবোৰ বাংচি ইনিং হেংচি কাচিবোৰ বাংচি চাউলি পাপা এনেকে চাউলি ল আহি চি চৌৰাণ দোন ল পিনি আহি চৌৰাণ দোন ল ৰদ হেম পিনি পিনি পিনি আহি আমাং এনেকে লাচি থাক দোন বম ল পুচি থাক দোন ল এনেকে আকৌ ফি দেবাং তা আকৌ এচন থেকলো পমাচি পিনি গে থেচে আকৌ থাক দোন থু ল পুচি থাক বম থাক বম ল আমাৰ এনেকে কাচিবোৰ ঠেক দে পেন আমাৰ তাক নিপায় কৰা থে ৰাং দু প চাৰ্লি পু পমা এমি থেংচি ৰান হাম ল ৰান হাম ল পিকক বেং থ্ৰক নি পিনেগে ৰান বেং থ্ৰক এনেকে ৰান ল এনেকে এমি থেংচে মাঙে তোৰ দা চাৰ্লি আৰে জালো বাং নাং থানাং নি না হি না বাংকে বাং নাং থান থে পিন পেন বাং লং লাং দুন প পুচি তুর পন প পাচি লন পন পো আমাং কালার পিনি তা পুচি থাক দুন বম লো
0: মেপি আলাম লো নি নাংলি কে থান না মালাম থে তাংতে নাংলি থেরাং কে থাক কে কপি পিয়া হন বানসি কে থাক ই লো কপি পিয়া হন সে কে এন লো
1: হা সুখটা কে থাক বাঙ্গে থাইল্যান্ড সি কে চিরুং এ পর থাইল্যান্ড সি থাক দুন বম লো ন না ফি আন না বাঙ্গে নিলি গে নন লা হন কি ক্লাং লো পেন বাঙ্গে হন কি সাই দেলু হন কি পে সি কে থাকে অং হন কি বাং নাং অর্ডার প কে জেং হন না বাং সি কে থাকে অং লু নিলি হন কি থাক তাং দেত লো পতে আকা ফ্রেক থাইল্যান্ড হন মাসলাই হন তা থাক পন বম লো সেলেং পুনয় এসে লেং কি দিং আপে কক পু নয় পুসি থাক পন বম লো
0: মো পেয়া নাংলি পু ল করা থেরাং তা ঠেক লাপেন কে কাছি বোরা থেরাং তা ঠেক পু মাতে থাক থাক পু তাং তে নাংলি ফানে কো ল আথে রাং আবাং সি কি থাক কি জয় ল
1: কি জয় কে নি ফানে কর সি কে জয় ল কি রান করা থেরাং কে কে রান পুস্তা মে এমি থাং আসন তিন তা চিরি পনিক ল হে এপিনি আই ঘণ্টা পুনৰ উবেগ থিনিং পিনি পুচিত আমি মিঠাং চিচি চই প মিঠাং পুচি বনাই বন পুচি ৰান ল ইয়াত ল ইঠি গাছি খ্ৰয় গাছি কাং চক পিনি পিছ আমি আনুগা ফ্ৰেক ফান পিনি এলু কৌ গাছিবোৰ থেৰাং পিছ আমি হাৰপি থিনিং থিলাং পং পিনি পিছ আমি চিৰি এট পহে হালাতা এই হেলা কে চাৰ্লি কি ঠেক টাং পলন নি পিনি আনচেট চুং আৰে দে চন লো নীলি ফানাৰ পৰা ঠেক লংকে ঠেক বাঙে কৰা থেৰাং বাঙে চাট কে চাট চাট লো লা ইফু পক চচে থাং থে পুলতে নীলি কে লা চিকলুই জন লংকে চেট থম আনগে উন ইগলো চেট থম আনি প্লেং
0: তাংতে আদনছুনি লিনাৰ জুঠু ইগলাং নাং লিগে থাকা পি এমাং এ কপি পি ইগলো নাং লি থানা মিগ জিমা
1: অ নিলি গে থাকা পে গে না হন কিয়া পে লং তা সেলেং আমাং সে নাঙে তৈ গে অং সেলেং আমাং বাং নাঙ্গে তৈ আলিং সে নিলি গে থাকে নাং ককলো মাতি এনকে সেলেং আমাং থাকব এনকে নন ধুকে জামলিয়া থন পার দো নাংজি ভু পার দো নাংজি পিস্তামে নিলি

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু কার্বি আং ডেঙ্গে বাং লাকি মিডিয়াম ভেবলং মিটার্স ফারুপ লিরা ক্রিসি রা টকবর ফো কিলু হারসলং ফারুত রক্সি রা ইংকরা কেব লাপেন এফ এম আলং কে ফারু ইসি রা ইসি রা টকবর ট্রক মেগা হার্স পিনি কে জাখং নিফাই ইসি ঠেলাঙানি

0: la hin hin kachi sorsa lapente kachi lang selet doko la hen lo mani aphanta ili amunit hengno pu si pudampo bonta nang lijong si bang aphan thang aki junota pupedet lote nang liphanta nang lipu bang avelo lasi aprange eme nasi mese nangji anote pirthe adang amunit penta मेरा सेन पुपु अफान लसी सरलाम थे पुलो एमेला एमेना ले मेते पीरथेता मे पेनिया सरलाम थे के लपवानी चलो
1: नामपी नामदुर थेंगपी थेंगप्रांग रायकम नांगजी लपेन पांगचो नांगजी अथेमा नामपी नामदुर लपेन थेंगपी थेंगप्रांग हेलो तमोन के मे के वानाबा थेंगपी थेंगप्रांग हेलो थेंग মে লাং কেবানাবা নামপি নামদুর লাপেন থেংপি থেংপ্রাং দুটিক আনসি মনিত লাপেন কেরেং এট আপি দো উঞ্চজ্জি লাহেন ল এরং আথেংপি চরলুতে রংকেপ আথেংপিয়া রং এ থুনাংজি পিনি নাংলি থেংপি থেংপ্রাং রাইকমলুতে পেনাপকে থেংপি থেংপ্রাং সি নাংফান নাং রাইকম ইটপ
0: লাকে আকাশবাণী গুহাটী মহাবাহু ধর্মলিয়া ডুন্ঠু বরেঙা বিরতা পিনি বরেঙা বিরতাকে আসাম পাবলিক সার্ভিস কমিশন পেন আসাম গভর্নমেন্ট আর জিওলজি লাপেনটে মাইনিং আসাই কাম আলং কাকিলে পন ইং হয় কৃষি এসিস্ট্যান্ট জিওলজি সংহয় আফান কাছনিংরিয়া লো হাং পন্টাংল নংনাম চিকলু ইজন আলং শিকা সুরি থংকে পেন শিকা লাক ইসিরা সুরি ক্যাব গ্রেট পে শিকা সুরি গৃহিণীরা ভারত ট্রক্সি লাপেন আসনসন বোনাস দুজি বাং ফো বাং জিওলজি গালিতে এপ্লাইড জিওলজিয়া পুঠা পোস্ট গ্রেজুয়েট দোনাংজি বাং ফোরটা নিংকারিংক রাশি পেন থংকেবরা নেরকেব আং বংশি দোনাংজি আং টনালাম থে লাপেন কাচনেংরিয়া লু আফান ওয়েবসাইট কে ডিজিএম ডট আসাম ডট গভ ডট ইন লাং ইকটামে কাচনিং রিয়ালো কেডেংপন কিজুৎসিয়ারনিকে জাখং ক্রেপ হো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ালং কাকেলে পন সুরি সিরা ফারোফো প্রোবেশনারি অফিসার সংহয়া ফান কাচনিং রিয়ালো হাংপন টাংলো চিকলুই জনালং নংনা মাটাঙ্কা শিকা সুরি ফ্লিকেবরা নেরকেবরা ফারুফ্লিরা থ্রক নেরকেব পেন শিকা সুরি থ্রক নেরকেবরা ফোরা ফারু সিরকেবরা ইংকয় আম বাংস লং আসনসন বনাস্তা ডোজি বাংফুয়াটুম বেচেলর ডিগ্রি দোনাংজি বাংফু আর্টানিং কানিং কয়রাইসি পেন থংকেব আং বংশি তোচট নাংজি আং টন আলাম লাপেন রে কাচনিং রিয়ালো আফান ওয়েবসাইট কে এসবিআই ডট ব্যাঙ্ক ডট ইন ইন কাচনিং রিডুন কিজুৎসিয়ারনি কে জাখং নেরকেব আসাম কোঅপারেটিভ এপেক্স ব্যাঙ্ক লিমিটেড আলং কাকেলে পনিং কয়রা ফো এসিস্ট্যান্ট ম্যানেজার এসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার আং হয় আফান কাচনিং রিয়ালো হাং পন্টাংলো নংনাম আটাঙ্কা চিকলু ইজন আলং শিকা সুরি থংকে ব্রাই সিরা ভারত থরকরা থংকে পেন শিকা সুরি কয় দিয়াইঠা সুরি থ্রক ক্যাবরা হিনিরা ফারো হিনিরা থ্রক সির ক্যাব আন বাংসলং শিকা সুরি থ্রক সিরা ফারো সির ক্যাব গ্রেট পে লাপেন্টে আসনসন বোনাস তা দুজি বাংফু আবাং বেচেলর ডিগ্রি আহুত আবেনাইতা ফারং বংফো কেবরা ফো আফাই কেলং পেন ডিগ্রি দোনাংজি কালিতে জাতা পুটাক সিতা পোস্ট গ্রেজুয়েট ডিগ্রি দোনাংজি সি এ আই আই বি এম বি এ কালিতে সি এ আবাং ফু আটমা ফানসি আর ডি পিপনজি বাংফু আবাং আবেনাইতা নিংকানফ্লি কেটলেম আবে কেডোটাং নাংজি বাংফু আটুম কেচকলিম কাচনিং রিয়ালো বুসিক থংকেব আংবং কেলে উন আসন বাংস ডিম আলং পালেনাংজি কে পালেনাংজি আদিম কে দ্য ম্যানেজিং ডাইরেক্টর দ্য আসাম কোঅপারেটিভ এপেক্স ব্যাঙ্ক লিমিটেড ফার্স্ট ফ্লোর হেড অফিস এস বি রোড পানবজার গুয়াহাটি আংটন আলামথে ফান এ সি এ বি ডট ব্যাঙ্ক ডট ইন আ ওয়েবসাইট লাং ইত্যামে পিনি বরেঙা বিরটাকে লাপানি চলো

লাপান পর নালিত গুয়াহাটি পেন কাপাচেতা কার্বি আজামেক আর জুইক লং টাংলো লাকে আকাশবাণী ডিফু নন স্টুডিও খুঁড়ে পর পর ফাইভ লি মিনিট থংকে বা পর চক এক টাংলো লাসে রেডিও নাকার জুতুন কেটো আনা রাধা ফানিলি লার্টার রং ফারপি কার্ডম না পাজে রিক্সি পিনিয়া দুন্থুয়া ট্রান্সমিশন ইং পুপনিকলো জামে কেবাং লকে এফ এম বেনালং পেন ফারো ইসিরা তম্বরা সিলকে মেগাহার্স লাপে নিউজ অন এয়ার এফ পেন টানালিতুম কেডো অনা যায় মেঘটা আর্জুলং এক জে আদন্থু ডিমাসা লিওরমিয়ালুন আজায় মেঘাং ডেংলং পেন আসনসন ডিমাসা লিওরমিয়ালুন আর্জু এক সিনাং আপ্রাং সে বিনোদ দোলাগুপু পেন কিলোনালুন আর্জু এক সিনাং আলোন আলাম থে মাহনী

লাপনাপর নালে তোম প্রিয়াঙ্কা দীপুসা কিলো নালন আর জিগলং টাংলং ডিমাসা লিওরমি আলোন আচা মেগাং ডেংলং পেন আদন্থু আসো কেম্প্রাই কিলো নালন আর জুয়েক সিনা আলোন আলাম থে সুহা

লাপনাপর নালিতুম বিকে মহন ঠাকুরিয়া লাপেন জনাতি বড় টুম্পেন কিলুনালুন আর্জিক লংটাংল বড়ো লিরমিয়ালুন আজা মেগাং ডেং লংপেন আদুন্থু ফাইলো বসুমতারি লাপেন রিং খাং শ্রিয়া টুম্পেন কিলুনালুন আর্জিক সিনা আলো নালাম থে জিরি জিরি

0: aku nasupen cibil tibom pen so tangka usumar pan pustame ilitum sung ong ong hut admission ki hum punoy kita pinam punoy ilitum laso tangka ki hum dam pen ilitum usumar pan pustame ilitum isiawar sailo lalo
1: tang tini tum rong tum ke pinang tum ke lason nat ki pu tum ta do bengalong ki bi lam lo polo tang te poisa kam ke ta hola pen arni mam pik ta hola puson ba kana hok ji pulason ka phere tum ta do tang te la puson na tum phan polo te nang lihin pen ku pi si pu dam ek ji
0: nili ki pu dam ateng polo te la ke lukson se nili ta ji beauty bom lo ta si nili ga ji beauty ateng nili ga chopromang long ateng lo te la ke long long web pen dikasib la pen hadang mang ili ki tap dam pen interest nang pidun la
1: oh
0: nasi non radio ka kaju atau ka no korti la pen iga tumpus tame saving ekona long ke cibirti vet mang pola ke
1: kalang
0: nili nili mena pen sila ke approve ke long lo la siksak sik la ke
1: Puthot nilitum kacheri lapen kachibirti jingkiche than ponjia phan dak rong supi inut kulat ke bi thekser abang phu along an humri banglo tasya ke hai nang litame chepachini ponik jima
2: nilimen ke sri jut hongbortisu lapen agaspani radio center pen nang humri ke bang pot alang litum hanta kardom ppjirlo
1: charo parpig lo ke hai tangta ke hai nang lihin men tame ilitum ma kheya phan কসমসি কাচেরে লপেন কাচিবির টি থেগিমা তা সপুঠা নাংলি থানপন ইজিমা
2: আ সবসু থেখরেস তমে থানপন ইচম্প নিলিতা আহগাহক বংকি কুলাত ছুবি লাসো কুলাত কাচুবি পেন আলে ননা বং এছে থেগলাম বংকি আ সবসবেত পুস্তমি চিবির টি পনইগলং ল তাঙ্কা পুতা আ সবসবেত সতমি লাপেন ওসো ভান তমে স্কুল ফি লহাইপেন সিনিলি তুম তু ইক বম ল লাসি কাদো কাবে কারবিয়ারা তা তুম সিতমে লা বেংলং বুসামি সেভিং একাউন্ট বাং দুনং জি
1: কালাং কালা
2: লাসো কে দু পেন গে কো আনমা কেরা লা আনা কেরা ব্লো মুনন ফি আফান সিতমে তাংকা দু প ম ফি ফান জয় কি দিক কিসু গলো আফান
1: কালাং কালা
2: খরচা ইলং পোলকে লা পেন হালা কে ছবি দামতা ইলি তুম ইন্টারেস্ট লং পঞ্জি আ লাভ লং পঞ্জি আসো বাং জি মানে বেং ছবি দাম কক্তা লা সো তাংকা আসো বাং থুজি লাসি ইলি তুম কাদোই কারবিয়ারা তা তুম দো আন্দা বাঙা খে কেলা আনল কোভে ফ্ল্যাগ দাক ছবি সিতমি বাং কি সেভিং বেং ছবি প আলাগ আলাগ দুজি আ সুরি সুরি দুজি চিসাব গুনে লা পেন হাদাক বেংসি লাসো ইসি হেম তুন লং লা তুম কিছে পাংরেং ই
1: কালাং কালাং কালাং তাংতে আকে হাই ইলি তুম পেনাং লা রং টক দো তুম কে পিনে বেং পেন হেলোউইন আসন না তুম তা দো তা পেন কে দামুন ই লাপু সন তুম তা দো তাংতে হালা তুম কে কোসন বেনসি তাংকা পুনন আজাদা হিন পুনন কাচিরে লা পেন কোসন সি কাচি বিরতি পঞ্জিমা তা সপু থাক তান নলি থান পনিক জিমা
2: থান পনিক পো বেং পেন হেলোউইন প তুম সিতামে হেমলে চুবিরা মানে ফান চপারাম কম পেন সিতে চুপারাম বসামে 100 টকা লং বা 5 টকা বা 10 টকা সন কপিনে আ ইন্টারেস্ট এন পন লতাং তে হালা দা কাম পো বেং চিবি থে খেদে সিতামে হেলোউইন বসতামে লা সন জে চার্লি পনং পো লা পেন কেচিরে কিচু কেচিরে বং কে লল ইলি কার বি তুম কে সন সিতে থেক লং চিচু দে তেতি নাংলি ফারো ইসিয়া তাঙ্গা লং ল বুতাং তে নাংলি চুনন 50 টকা বাক চুনন হেম হরমু কাবি চিনাম 50 টকা বাং চিবি পন বেরা সন্তে লাকে পুঠত কিরিম টাঙ্কা কি চিবি পন থেগি আং থেগল কারবি একদম সিতমে এনকে লাসন যে বাং আসুগে নন আনতাত কারবি আং লং আহিথি কুলাত আলং নহক আহিথি নন ডিফো টাউন পুনন বকুলিয়া টাউন পুনন আন্দ বাঙা খেকে লান লকবি চফ্লাক দাক পেনসি আসমার জিপা চানজি তাঙ্কা দুজি ই আন আন সসে ইলি তুমকে থ্যাং দা চকলেন দন থেকথি লাসি কে চার্লি দুনেঙ্গে বাঙা খেলং কে চার্লি দুনঙ্গি কাবর ই কে কেনাং সল কারবিয়া খে তুম
1: লাংডাম পোলোতে নন ইপ্রাং কে বাংজি ওই কি মিয়া তুম ফানস তামে নাং লিহিন পেন লা সপুঠা পেনে কে থানকাং তুং সন্ধলাং
2: সন লকে থানকাং তুং বাংকে কাচিরি কে কেনাং সল নন ওই কি মিতুম দা চার্লি নাং পো নাংলি স্কুল দুন কিছুমান নামকে চংদার বাবা পেন্তা স্কুল কি দুন থাদু হেগলং হিনুত বাহিনী লসন দা দুলু আন্দা বাং বিএ জে পাপা সিজি কে চংদাত পেন্সি হালা তুমকে কে থেগলু কালাং কালাং কা চংদাত পেন্সি

0: puri lapen alang lia degree ta ladak pan sigi chipa pas pas ilu ngasi non ove ki mietam ta lason ke charli ji avedet pusame imena se bor iponang po chongdat chongdat pen sitam school dun nang po chibir ti ponang po school dun ilong nang po epo e pae phanda rap long nang po mane phanda lason pan si kachirap kechetu la tangka maha hin panda chirap chitu iku
1: tangta kachere la pen kachibir ti jingki che than pon je phan adun thu ni sang et group pi ye phan etum chetong lo alangli ke inut kachere la pen kabir ti thek pi abang phi asi alangli hin han ne li tum pen suri suri kardom pa jirlo ni
2: kardom akas pani difu ahin aphanta chorolo nangli tum kiwang apot la pen radio karju arat aphanta suri suri akardom pajir lo kardom
1: tangte ni ili tum chethanam sinang nangli hin pen kachiri la pen kabir ti ko sonsi ke klem nangji la so puthak nangli than pachini pon jima
2: churolo karjupot nili than thekdes tame than po eli tum ke chere kabirti polote ili hajiradam postame pharoge thom postame ili wan polote pinso bang dadam pote wan polote pharo thom wan po pharo hini ke hem chibinang po pharo isike han khoros nang po lapen la account che thap nang po saving account nili bangela pusi klem bom lo he
1: kala
2: কাদু কাবে আরা তুম তালা পুসি মাথা সিনাং পো হে মই ফি প্রাং জয় কি ফানলো পুসি নিলি বাং মাথা লহে
1: বিরতি লো পুলো তাং তো ইপ্রাং বাং কে জয় কি তো পো
2: লাসি নিলি কি ক্লেম মাতেন গে লা পুলো নিলি স্তামে লাসি ক্লেম বম লনিং কান কো আন পেন তামে এ ক্লেম লো দোকান স্তামে চু বিচম লো দোকান লং পেন স্তামে ফারো সি ফারো হিনি কে কাইতা একাউন্ট লং চি থাব বম লো লাসি এস ওসু ফান স্তামে লা হাই পেন সি চিপাং রং ল হেম রিদ পুস্তামি চিলাং পন লং ল
1: তংতে পিনাং রেডিও কারজু আরা তাতুম তামে পাচিনি ল থন নাং নাং লহিন পেন তে থাম নাম থুজি মালা সেভিং চিবি ল পোলো তংতে এ কোআন না কি মে দো লা সপুথাক থান জি মা
2: চুরো ল লা কারজু পতা রা তাতুম কি সুমান তুম কে একাউন্ট কি খুলি লে তা দো খুলি দুন লতে আং থেক দো লতা ইসিয়া কেরাব দো
1: কালাং কালাং
2: এ খলি লো পোলোতে শিকাই সিহিনি তাকিছো পিউন এই ফান্তামি লাহাই ডাক পেন্সি জমা জমা প এ লাদাক পেন্সি যাতা মো জয় কি পো
1: তাংটে নি এই তুমি থান নাম তুসি নাং পেনাং তুমকে এলি তুম খাই তুমকে লাসন তাদো দাম দেট বাং দেট আর পিনি লং লোতে পিনি চ দেট পেনাব লং তে পেনাব চ দেট লা পুসন দো লা পেন এ নন চু আন চু নাং পো চুইয়ে ফান্সি পির থেকে বাংলো নন লে চুচি তে মেন্তুসি কে চলা জলা পুসন তুম তা দো পুসন তুম ফান নাং লিহিন পেন পিস সি কে থান নাম কাং তুম লানি
2: লাকে কি মি মি আং থেক লু হেলা বাংকে তামে লা চু দেট বাং দে পিনি ইং দাত পো পিনি চ দেট লাকে হেনুলু লা বাংকে চুবিরতি চুবিরতন গে দোনাং পো লা মুগে সুকি উন ই ফান্তা মেন মেন কিছু পুতি আবিদেত তিতি দু মাতি
1: কালাং কালাং
2: লাসি লাই বাং এ বিরটি সি বিরটন এ দুনাং পো লাই বাং কি কিতুন কে ডাং পুসামে লা কিছু কি জু না হিন তা চিরি পনাং পো লাস বাং কো আন মা গিতুন কে ডাং আ ফারমান পুতে বাং থম পুসামে ইনুর লং ইকাপ পুসামে লা পুতুন নাং পো হান পুসামে সাবসো পাকম চেত চেতাং পো চুবেত দুবেত নাং পো
1: কালাং
2: কালাং লাসি লাহাই বাংকে চিরি পনসি কি মেলু কাদু কবে তুম তাহে লাসি লাহাই কি চিরি পন লাকে আফি ফান্তা দুপো চিরি পনসি কি মেলু
1: লাসি পিনি তুম গচিং কি গচে থান আলাম চিরি থেকপো হল পেন জিবিরতি থেকপো পসি ইলি তুম ক্রয় পন না লাসি পিনি পুঠর নিলি আনুকা প্রেক ফান্সি নিলি আরজু পন থুইক পো তাংতে নাংলি তামে রেডিও কার্জু রার ফান চিপাচিনি পন ইগজিমা
2: কার্ডম আফ্রাংসি আকাশপানি দিপু আহিন আফান তা জোরো লো নাং দিতুম হুমরি কেব্যাং আপর লাপেন রেডিও কার্জু আরাত ফান্তা সুরি সুরি কার্ডম পাজের ইকলো কার্ডম নীলিমেন থেরেসা দেরাপি
1: জোরো পারপিলানি নাংলি কাছু পাচিনি পন থেক আপর তাংতে নি নাংলি হিন মেন তামে থান্দাম ইজিমা থে নাংলি কেনু কাছে রে পিক আবাং ফি লাপেন কবির টিথেক পিক আবাং ফি সি নাং লি সিতামে ইলি তুম কারবি আখাই তুম পেনাং তুম কাছে রে লাপেন কবির টিথেক থে তুম দো পিক লাসি নাং লি হিন মেন তামে কো সন সি তুম কাছে বির টিথেক জি মা লাসো পুথাক নাং লি তামে থান পন ইজি মা
2: তো নিলি ফান কার জি উপ নিলি থে থে নি বেতা নাং থান ইক প নিলি দা থেক থে সে তামে লং হং চপাং রেং ল লং হং চপাং রেং নিং কান

0: ani dulo lalong hong pang reng pen sinili ke si cho jor po adha ke mithang che khang po adha ke usumar han lang po na pen bang phan aluhi mulhi le bang tala hai lo chokhoros po sikai si ni vet tame e pharoi si dim long pute pine 70 ba ba son chokhoros po 20 toka ba ke chibi po son ka chere dulo chibi chibi po la si school of face pine ni antai pilo hem kim ji chorang ji seta me la hai pen si ni tum chobom lo
1: la hai ka berti pen si klem bom chobom me pi la la ni tang te ni nang li bang along ka chi berti da mate saving account la buson ta nang li klem mani
0: o do pu seta me la pen ni sarkar pa na ki jo na pi tang ka ta me ni li pang rum pang bi po men men ulai ram det de ing che klyon pli yon pho la son pleng lu pu lo te son ba ka mu long pu pu po si ulai dam po isia ki sung nang le rok lu pulo te la su chini li ulai dam po I la son lo ha
1: me pi galam lo ni nang li sarkar pe nang ki pi atang ka hai hoi pusi ta me nang li bang ke chibir ti ve
0: o chibir ti ve ulai dam phit phe lo ni li chikle jon pli jon pho an pleng mi ti ki asap o ba ali du pu pu po la si ulai dam po
1: me pi galam lo ni
0: la si kam pa wang wang lo ha
1: bisar lam nang li chikle jon pho yon trok pen ulai dam lo pulo tang te atang ka ta mi o mu chot
0: ong mu
1: cha po lo te ison ba ka sai chun chi po son na di mi pi ga lam la tang te la po son radio kar ju ra tum han ta nang li than dam ji mam e kon ching pu pen an ning kan ning kan tang ka bi lo po lo tang te tum ke mang son ta me chun I pu nang li ta me thang a teng pen than ji ma
0: la la ka du ka ve ta mane e si e kon do lo po lo te e kon ching pu dam thek lo po lo te la da tangka sikai si hi niwes ta me ba jeklo jon pen pharo si wet ta me phoke wet ta me chithap dam nang po chithap dam wer si mun pene kisung lu pulo te ili tum la so tangka chi ulai dam long po mane chu che se le po son thak thak lo jene ba phoke le long ta me e thong kep khoros de ta ing koi bang bikok la son nang po he sikat du ka ve la radio nang kar judun ara ta tum ta me ই লাসন থাক থাক পাচুক্লেম নাং
1: কালাং
0: পামিসেন নাং ই কি থেক থেলাং কি দুতুম তামে পাচুক্লেম দা ম্যাং একন চিং পু পেন লহাই লহে
1: মে পি গলাম নানি নন পুঠত নিলি ইনুত বেঙ্গালং আচকা মার মতে বেঙ্গলং কাছি পাদুক পি কে ক্লেম অবাং ফু আলং সি নিলি না হুমরি থুলো লাসি হাই নাং লি তামে চে পাচিনি পন ইজিমা
2: কারডো নিলি মেন কে লাগে সঞ্জিত তেরা নেলি ইউনিয়ন ব্যাংক লং সি কাম চেকআপ দুন বম
1: চরো পিগল নংলি তাংতে ইলিতুম চেথাম মানছে না কে হাই ইলিতুম আখে রং রূপ পেনা আতুম কে চুবিরতি আপুঠাক কাচিনি নে মতে কাবি লাসন সি কে থেকল লাসি কাচুবিরতি পুলো তাংতে ইলিতুম বেঙ্গ লং তাই সি ইলিতুম কাচুবিরতি আ থাইল লাসি তাংতে নংলি হিন পেন ইলিতুম রেডিও কার্যুয়ারা রাফান কসন বেন সি তুম কাচিবিরতি মতে কাচিরে পেন তুম তাংকা মহা পনয়েল তুম বেংলং কাচুবি পন জি লাস আলাম নংলি থানজিমা
2: কলং হল ইলি কারবিয়া খাই তুমকে কলং লাই বেংলং জাসিমেট কে একাউন্ট কা খুলি পুয়েতা ইং আরপি
1: কলা
2: থেমা ইলি কারবি তুমকে চিনি দুন দেতা দ ওলা
1: কলা
2: লাসি ইলি তুম বেংলং একাউন্ট খুলি কেনাং সট আথেমাত বেংলং একাউন্ট খুলি লো বলতে এলি তুম মাঙ্গে শিকাই সিহিনিতা এলি তুম চুবিরটি পন মে লাসে কিছুমান আদিম গেলা পুডুয় রং পেন মাসি মানে লাহাই আহিন বাঙ্কে চিহুং হে পুডুয় লাসে নন বাঙ্কে এলি তা চেলার নাং পো ননকে সিমলে রাখাই পু মানে ওয়ে কিমিয়ে তোমান কেনাং সদ্দু লাসে খিতি কিছু ক্লেম তুম পিনি তুম তামে তাঙ্কা মহাকে লংবম সেটা কিছি রিমি চিবি বাঙ্কে হেম সি চিবি
1: পেমা
2: ননকে থাং বুথেকতে হেম লংকে কাহু কাহি তো
1: পেনা
2: ফিজু কারলে তা থাং বুথেক থে মতে দিও সে এলি বেং লং লং সি হাই কে সি নিবে তাঙ্কা লে চুবি বলতে লাকে থাং কেনা হোক হবে লাকে নংলি জংসি বা ফিক্স ডিপোজিট বা পিনি পুটা দো হালা জংসি থা পোর্টে নংলে আরনি কি অং বেন জংসি চুখর জি পুলোতে এলা বাংকে নাকে কাম দুই সেলা হাই বাংকে ক্লেম কে কেনাং সে লংলাম সে এলি কার বাঙা খাই কে হেদি একদম লাহাই একাউন্ট কে খুলি টাঙ্কা কে থাপকে আরনি বাং তো সামে দুই দেশ তামে নানে সুরি সি ফারুই সি বদমে বাংকাই তা থাপ বইল তেমা বাং পিনি জংসি সুরি সি ইনকাম পোর্টে

রেডিও নাংকার জুদুন আরাত আতুমফান আনসিতামি নিলিহীন পেন কারডম পাজেরিকল কারডম পিনি নীলি নাংলি তুমপেন লামজির কচেথান দামজি লকে ন্যাশনাল ডক্টরস ডে মতে সে কেলং আবং ফু লাপেন আবং ফি আতুম আরানিয়া পুথাকসি আসাপসো লামজির চেথানপন ইকজি পিনি জখং তারিকিসি কে আনিংকানবং সিতামি ইলিতুম ইন্ডিয়া ডেট আলং সে কেলং আবং ফু লাপেন আবং ফি আতুম আফান কাতালন পিপন আরানিল ন্যাশনাল ডক্টরস ডে থিম আথে পি কে এন পন লাকে চুনিং নিংকান লাপেন পিনিং নিংকান কে এন পন লাকে ইসিবেত আথে পি সি এন পন ল বিহাইন্ড দ্য মার্কস হু হিলস দ্য হিলার পু ইংলিশ আলাম থে পেনসি কেটক পন লাসো আরানি কাতালন লাকে ইলিতুম হালা দোদে সং সে পেন কে ক্লেম কেদাম আদর্শ পিক আপর কাছি পি পেন ইলিতুম আফান সে নং কেলং আতুম আফান কাছি মাথা জি আফান লাসো আরানি কাতালন ইলিতুম ইন্ডিয়া দেরালং কে ইলিতুম কাছি কিমো মাতে মেমোরি কাছি কিমো দাম ডক্টর বিধান চন্দ্র রয় আলং লিফান কাছি মাথা দাম পেনসি কাতালন পন ইকলো আলং লি কায়া পুথাকটা আসাপসো চেথান পন ইকলো না আলং লি কে আনং কাছে থাংক্লং কেথেক নাই সে কেলং আবং ফু লাপেন আলং লি কে ফ্রিডম ফাইটার লাপেন সেকেন্ড হিনিয়াং দেং ওয়েস্ট বেঙ্গল আলং চিফ মিনিস্টার মতে আর্লিং কেথি কাছে পামান আবং ফু ইকলো লাপেন আলং লি মাহাং কেথেক লাপেন কাছে ওয় আরানিতা ইসিবেত আরানিল পিনি আরানি হেলো জখং তারিখ ইসি আলং লি কে ক্লেম কেদাম কে মিসেন পেনাজ পেনং আন সে কেলং আসাই আপুথাক আনিং কাপিরুং পন দোলো আউে উবে তুমাফান ওক প্রাণ কেলানা লাপেন কেলং আসাই আলং হেলথ কেয়ার প্রফেশন আলং লাসো পোটসি পিনি আরানি কে আলং লিফান কাছি কিমো দাম পেনসি কাতালন ইকলো সে কেলং মতে ডক্টর সতুম হেলো ইলিতুম আদেত আলং রিয়ালং আকেনং সতনাই আলং লিতুম দোদে সং সে পিন পেন সে নং কেলং ইলিতুম আফান দোয়াই বিজি নং কি পি কপিয়া কেসো মাপু নং কেলং চারি আজো পুপে আনেরলো পুপে লাপেন পেশেন কেসো আবং ফু লাপেন আবং ফি আতুম আহেম লাপেন আদোনারা বাতুম আফান আনিং কাপিরুং পন মেজি মাথা নংনে পুলাহাই কেথান পন নিং কাপেথে পন লাপেন আলং লিতুম কে আকাই ইসি কে চেহোদাই দেট লোমুনি রাতুম আফান কালানা লাপেন কেলং কাপামি পঞ্জি আফান কেসো কি উন এ আহুত ইলিতুম আলং লিতুম আফান কেনাং জি আহুত আলং লিতুম দো ইলিতুম আলং আলং লিতুম আমিথ্যাং আফান চিমাথা থি পিন পেন সি ইলিতুম আফান চেহোদাই দেটল নাং কালানা জি আফান লাপেন আলং লিতুম কাচেহোদাই তা আলে দোপি আপেন মেসেন আসাইল ইলিতুম আফান কি সো পেন এপিজকল ডক্টর সতুম আফান কে ইংলিশ আলাম থে পেন গার্জিয়ানস অফ হেলথ লাপেন লিভিং এঞ্জেলস পুসি কিপু এঞ্জেলস পুলতি ইলিতুম আনুতিন আবং ফুটিন তা চিনি এট সি কে অংল আর্না মাদুলার কিমিসেন কচিং কিমে নাই আমুনিত ইলিতুম আফান নং কে রাব নং কে রাই দুন ওয়ের আবং ক্যাং হোন নং কি পি নিং নং কাপাথে নিং নং কাপিরুং পন আবং আফান ল সে কেলং আতুম তা লাসন থত ল ইলিতুম আফান নং কে পামি পন নং কে লানা পন লাসি লিভিং এঞ্জেল পু কাপাং বার পন ল ইলিতুম কিসুং পিক আপর আহুত সিতামে আলং লিতুম ইলিতুম মালং কাইকে আপর সিতামে দো আজো পুপে আনেরলো পুপে আমেথ্যাং হেমারে চে ও লাভ হলিডে আহুত পুনন রঙাজে আহুত পুনন আলং লিতুম সং সে কিসু আতুম আফান কালানা জি আফান সি আলং লিতুম নং ছেহোদাই দেট ল কাইকে আপর সামে আপর নাং চিপি ল সার্ভিং হিউম্যানিটি পুসি ইংলিশ সালাম থেপেন কে কিপু দাম ল পিয়ার্থিয়া থাক ইলিতুম থেক দাম লং ল কোভিড নাইনটিন আহুত হালা সো হুট কে ফেরে মেমে ল লাপেন মুনির আতুম কেসু কাচলং ট্যাং আতুম লং পাতে বক লং লি হেম দু জয় নাং জি চেদাম চে ব্যাং লং লি লকডাউন পাহুত ল পেনাং আন আমুনির আতুম কে হেম ইসি মেসেন পেন দু জয় লং সে তামে ডক্টরস সে কেলং আতুম কে আপ্রাং সি সি দুজি আমিথ্যাং অক আপ্রান আচিথি আফান চিমাথা থি পিন সি কাপড়ে কাতুম আফান কালানা কে রাব পন আলং লিতুম লাপুয়ান কে ক্লেম পন হাই কাছেপাদুক পন নাং কালানা পন আলং লিতুম জুদুন এ পি না ক্যাং হন কি পি পন ডক্টরস আতুম আফান কে সেকেন্ড গড পুতা পেনাং আতুম কে মাথা দামলো দোয়াই নাং কি পি দোয়াইয়াং পার মুটে ডক্টরস আতুম চেপেদুক মু আলং লিতুম ইলিতুম কাফেরি আলাম চেথান লোটে নাং আর্জু কেসু অপুথাক ইলিতুম আকেসু নাং পেমে লাপেন ইলিতুম আচাকং চেপে দোজি আফান নাং কে রাবদুন কিছু নাং জি কিছু নাং নিয়াসন নাং থান পাছিনি দুন পো আলং লিতুম আসাই কে নিংকান কো আননি কাচেপেদুক নিং চেপানিং দিং কাচারলি বিদি সোরে গিয়ান কাচেপালং লাপেন কাচে হোদাই ইলিতুম আফান নাং কেলাইং জি আফান লাসি পিনি আরানি ইলিতুম সিতামে ডক্টরস মতে সে কেলাং আতুম আফান নিং আকলং পেন আকেরো পিলোনা আলং লিতুম

0: pu atowar bibi pin pensi bangaphan mo mani chokte sa pudun longi pujar he
1: kalan
0: nilige a por lote kelelo suti tete kitia ta bangbe lo ke than ke nilik 1988 September 26
1: हाय सिंडी पूरी एग्जाम बीपी अंको मचिन लंग तो चला लंग
0: नंगदुन
1: जेडी
0: जिलो माते ओ
1: इनके 1926 मार नवंबर के सो मांग थेलो अमार दसो निकान मांग रे जल मिमे तले है
0: रिजल्ट में मिले
1: सो फिस
0: सब्जेक्ट की सी मैंने सब कम
1: चेक हमला सो फिर को नेक्स्ट एन इनकम में सी हायर सेकेंडरी पीछे पीछे जाको के पास थुलो पास जा रहा फिर सी इनके पूरा उसो ता इनुलो
0: उसो
1: ता स्कूल ता
0: पथे बमलो
1: हमार साकुरी ता लॉन्ग फिल साकुरी ता
0: हायर सेकेंडरी ता के पास पे है दी कोपाई की मी
2: चार्ली ता
0: चार्ली पन बम
2: मत सी इनके पथे पन बम लपेन के ओरेंग वर्स साइड समय
0: साकुरी ता लॉन्ग लॉग लो कोपाई में के पास पे है दी इन होंग उनांग ने ला इंटरमीडिएट पोस्ट लॉन्ग लॉन्ग फिट लो लॉन्ग फिट लॉन्ग के अभी डिग्री टा पूरे बम लो कंप्लीट लो आको बी एड पूरे नु थुलो बी एड ता कंप्लीट लो माने टीचर इनो टीचर फान पीपी मा के नंग जी आ के नंग सो लान बांग के दुलो है
1: सोना दी
0: हमसे
1: फर्स्ट लान तो जो बथे बांग पो के हाई स्कूल पास लो नो
0: किन सो सो मा ता थों मा ती
1: आको अंग बोंग अबांग
0: के ने अंदक बा मु सो हत बांग के
1: बी ए पास लो इनका
0: তাৰমানে নিলি চাংচি মানে কোৱালিফিকেশ্যন বাংকে জান নহয় পিনান্দ দা প্ৰাংলতে মা চি তামে কাপোৰহে বাংকে দোনাং যি পোহে আমাৰ লাচু চিমাথা পেন মাচি নিলি কিনে ইংটনতে আকৌ লাচু ফি নিলি হেমেশ্বৰ বাং মাষ্টাৰ ডিগ্ৰী না পাপুৰহে যি ফান ফৰ্ম নাংমান পিয়াৰলো আমাৰ হালাচু নিং জাং জিলো এছপু হাই ডিউটি তাই চেদাম নাই উচুমাৰ ফানলো চিঠা নাই হেম এমিনা চুমাৰ আফান্তা পিনচু চুমাৰ চাইডে থোলা লাতুম ভান্তা হা লো চিঠানাংজি হেম আলহী মুলহী কাম হা রং নানে চুমাং কান তাহ পিনে সেগার ক্লি দাহ ধুনপ কিবাং কে টং টং নে হে টেস দো দাহ পুই মিনা কে পুরহে হুদে লা বিয়েত পুরহে বম হুতা আমা নি মাস্টার্স কে নি ক্লেম ক্লি লু চকলু লান্তা পুমা হেদি পুরহে রে দেরলু আমা নন কি সুং পিল নন কে সিনিয়র মোস্ট টিচার লো রেং বহম হায়ার সেকেন্ডারি স্কুল কে নিলি ভাইস প্রিন্সিপাল আর পু বাংকে নিলি বাংকে মাস্টার ডিগ্রি নাই পুমা সিনন বা আপ্রাং নাংনি আপনার এলা বিএ বি এড বা ডিগ্রি বাং দোনা পো আলগত বি এড দুলোতে চকলো পূজালো বিকম নন বিএসসি নন বিএ নন দুলোতে চকলো পূজালো মাতে মানন বাংকে 2020 সি অর্ডার সার্কুলার দুকলো মাস্টার নাংজি পূজালো লাসো মাস্টার কাবে জয়নে সি হ্যাঙ্গুন্দে দেলো আইসি কেলো সেটা মি নন নিলি হেদি নিঙ্কানি সিরা কো আনলো চিকলোজন ট্রক্সিলো ভাইস প্রিন্সিপাল আর পুসি নিলি ক্লেম্ব
2: মেসেন নি নালি কে ক্লেম কে দাম মতে থান বাং আসাই কে ক্লেম্প ন ফুতাক সামি নাংলি থান পাচি নি পন পট তাংতে নি নাংলি কে লুন সি তামে লুন পন বম লাসি লাবাং সু কি লুন কে কমেন্ট টু বেন নালি কা পাং চেং
0: নিলি কে লাই স্কুল পড়ি বম হুদে হালা সুহুদ লা রেডিও আর জুপ আনগে একদম রেডিও আর লুতং কি লুত দুনমি মালা হ কুসন সে দুকক মা পু বিহে কাহুত কি চিনি নেই মাতি দি হালা সুহুদ পেন্সি মানে ইস নি তার ই অং লা সঞ্জা নিনিং হাং অং পূজাত সন্দুলো হে আমা ফি বাংকে নন নীলি পাই কে আবিলো নিংকান হিনি তাং লজ এচিবই তাং তা নীলি পাই বাং হালা সুহুত লুন কি লুন আমি থাং তা লুন লুন ও আমা সি নীলি ফান্তা হেদি লা লুন নাংকে থান লুন দু নই পপ নাং তৈ দুন প লাসন আমা সি ক্লাস সিক্স ক্লাস সেভেন হুৎপেন কে পুরা লুলুন কিলুন স্কুলিং হুদে আমা সি লা অল ইন্ডিয়া রেডিও লং বাংকে কিনিলো ফার্স্ট কে অল ইন্ডিয়া রেডিও গুয়াহাটি পেন হে কিনে দমকাম কাম লং বাংলা সন ওয়াং ওয়াং মাতি দি গ্রুপ হে লা কিরি সন হে মানে নি আটেলেন কিদু ওসুমার পিনে দু মা আবে মা পুলাসন কিরি আসন ওয়াং ওয়াং মাতি দি আমার সহুদ বাং লা জিরপো জিরপি তুম বিরটা নাং পিল সন সন ওয়াঙি ওয়াং ওই নাং তা নিতুম তা দুঞ্জি পুল মা দুন লো হাদা পিডব্লিউ ডি লা আই বি লং আমার হাদাক বাং লু নিজের লুন দুন লো আমার লাসো লুন বাংকে নীলি লাসোত কে ক্লাস নাইন 83 লমলো অল ইন্ডিয়া রেডিও গুয়াহাটি পেন লাসো লুন বাং কিপি হে লাসো ফি বাংকে অডিশন পিদুন ল ডাক ডিফু গভ কলেজ নাঙি দুন হে চেংলা 84 রানিং কান হে অডিশন পিদুন ল অল ইন্ডিয়া রেডিও গুয়াহাটি ল আমার ডাক বাং সিলেকশন লং ল লাসো পেন কে দামলো লুন লুন সিলুন ও এদালো পিনান্দো দাপ্রাং লো মাতি দো দের চেয়াছন্তে সাপ ও দু লাখ মেনে ফিগে ও সোমার পেন কে হাপু পিনসু সোবা কিংডাম দি কিংডাম পিনে lo thek lo alam pinita thek pa mi mi lang ku pen si ke sakuri long thulok mala pulo mala pulo ma ho he pu kichu nai ke dormaha atankale pula sakuri choklem rong pu lun

লাগে আকাশবাণী ডিফু জামে কে পেচেটাক পনবম লাগে এফ এম পেন লং পেন ফারু সিরা তম্বর সিরকে মেগাহার্স লাপে নিউজ অন এয়ার এফ পেন টানা লিটুম কেটো অনে চাই মেকটা অর্জুলং ইকজিয়ে আদুন্থু কার্বি ডেডলং রিচিং হনালুন আচাই মেগাং ডেং লং পেন আসুন সন ডেডলং রিচিং হনালুন আর্জু ইকসিনা আপ্রাংসি টেকে লং জুন কে সে সেটুম পেন কিলো নালুন আর্জু ইকসিনা আলো নালাম থে কেমাং আদিম আন

লাপন আপর নালে তো আনুরাধা লামার জানালং পেন জুবিন গার্ড কিলো নালন আর জিগলং টাংলং আদুন্থু রোদর সিটি লামার জানালং পেন জুবিন গার্ড কিলো নালন আর জুইক সিনে আলো নালাম থে প্রতিদিন

0: la pona mi ke do ku ti tame ti ni o long le lang a ke ma la bang so a ke pang he di tu laboratory a test a facilities ile tum along ta komi he lang ke neng pen ke ile tum pang he long a wa sai do lo la si ile tum along ta ke neng pen ke ti ni pa me lo je kal beng long long ta japanese encephalitis ta ke su ke tenang abet a district pan ma si kating kati thang plu ba son ke klang ang khai du thang lo
1: ante rong pia ke hai labang so ke so ta kapre ke so son si pini chi un da ke so ma
0: labang ta kini me me alam lo labang ke bo kan ji thang son si munit hejan pena bang ke labang ke si meliria ke so son le meliria ti tim inu da phan chek jok an akapre phan chek dam jok se meliria ke long long gi bon si ta japanese encephalitis ke long amuni ra phan so ti tim chek pen আকপ্রেগ আমি ফান বাংকে লাগে পাতি থাঙ্গাম বা পাতি রানুনি লাগে হালা সো আর সিকিম লাতো আলং হং তুমেন চেক দেবেন ডাইরেক্ট হাপু মন্দির ফান চেক লোক আনানি জাপানিজ এনকেফেলাইটিস থাকে তো লং দি
1: আতে রংপিয়া কে হাই নন সলাম আজুলাং জাপানিজ এনকেফেলাইটিস পেন লা মেলেরিয়া কে সো আং বং আকপ্রে কুপিল
0: লাতা কদু ওয়েদা চিনি হুর মে মে আলাম লো আতেমা আকে তো ইচেং আকো কে আফুগে তো তো পিগি মোপেন কিয়ান তে মেলেরা তা আংখেক লাঙ্গি লা পেন জাপানিজ এনকেফালাইটিস তা তো তা আংখেক লাঙ্গি ওয়া কি তা আতিসিম কে চেগিয়া তিতিম বাং তা ফ্রেক ফ্রেক দা লা মেলেরা তিতিম তুম কে চেগা বাং কে ফিমেল এনোফিলিস মসকিটো কো বাং লা পেন কে জাপানিজ এনকেফালাইটিস পেন কে লং ইয়া তিতিম বাং কে Q-Lex mosquito gobang.
1: Ante ilutong kupusi
0: bang? La panaprasa, aru ang hedulang labang ke, meliria, asikim, penkelong, meliria abang ke, parasite ko api, penki, meliria kelong, lake plasmodium, buiglo, lakang ke, parasite. Bonta, Japanese encephalitis abang ke, virus ko bang. Labusala sakti, মেলেরিয়া বাং পাংক ফেক লো পুলো তাংতে লা বাংকে স্পেসিফিক মেডিকেশন বা আদবাই দু এপামেডিয়েট উন আদবাই দু বনতা জাপানিজ এনকেফালাইটিস আফানকে স্পেসিফিক মেডিকেশন গো বাং কে নন মার্কে প্লাং লিলাং গু
1: মেপিক লো রং পিয়া কাহাই নাং লিগে থান লা বাং সলম জিন গুপা জিন মিয়া পর এসন লা বাং থানি থান নন মাত অন্তে লা বাং সো কে সো কে আবুর সন সি মান রাং রাং সন সি দুম ফেক লং লো তাংতে লা বাং সো আফ্রাং জং গভর্নমেন্ট আতু কুপিপি আওয়ার সাই সি ক্লেম লো কুপিপি আকে মে আকাম সি ক্লেম মা লা বাং সো লাম মা সাত তো থানি মা
0: লা বাং সো আবু থাক নন আমাদ মিলিতা লা গভর্নমেন্ট আহিন প্যান কে এসন সনি আওয়ার সাই ক্লেম আলাম থিনি দিতে তিনি দুন লা বাং সো আং বং প্যান নন আমাদ জুং ইনে তুম কে ক্লেম কে ফগিং কুলা মিহি কি আপ কোনানা মালা জাপানিজ এনকেফালাইটিস তাকে তো কে ক্লাং উনাং না আং খে কিদু আরং তামে অ্যাকাউন্ট তামে লহায় আলং ইনে তুম লা তো ফগিং মেশিন কুদু ডিপার্টমেন্ট পে লা বাংসো আ মেশিন তো ইনে তুম লা ফগিং কুয়া প্রোগ্রাম এনিবং লা পেনা পারাতা সেটিং কটিং রায়ফান নিলুতু নন মুনি দতম হান বা কাদু গরে ফান পাতিনি ফান নন হেড নন জুংজুং নিলুতু পাবলিসিটি তা লা নিলুতু ডিস্ট্রিক্ট পাবলিসিটি অফিসার হিন কেন পাবলিসিটি তা পাপি কোন বম লা কেন পরাতা নিলুতু কোনানামা মাই মিটিং কি দোলং বা নিলুতু লা হেলথ ক্যাম্প বা মেডিকেল ক্যাম্প তা দোপন বম আলাদা নিলুতু আইসি আহরমু মানে মনি তোমাকে ফান লিফলেট আইহুতা রন পনি বম লো নিলুতুম পেপার লংকা এডভার্টিস থান পন বম গে আদা জাপানিজ এনকেফালাইটিস আকে তো লো ফুলোতে কোসন মাং হেক লাপেন কোনো কি চেপাক লাংলাই মা আপু লোকাল পেপার মোখা লং আলেন লাম পেনটা ই পন্ডু লাহাই লেলাং পন্ডুতে নিলুতুম গভর্নমেন্ট হিন পেন আবার সাই
1: জাপানিজ এনকেফালাইটিস আকি সু কেপা লং লেদে জিমা লাপেন লং লে আপ্রাং কুপুসন জি কাছিং রা জিমা লাকা দু কবি আলাম জি লেখান পন ফন পঞ্চ রোপার লো রেডিও কার জু কা দু কবি আহিন পেন

kichu kichun ahut chima thapon ignang po lapen gender la arlusu mati pinsu la tum mati ilitum a lifestyle athe ke tum ke kichu kichun bangke ilitum arta lapen ilitum gender laki male female mati pinsu arlusu tumhan a age tin mati ing ibu bepin mati hodaita kangni mati sedentary lifestyle pusibu pulatum abangke energy level ta mati kichu kichun kinang ji ta asapsu jum hekpo lasi ilitum ko anma ilitum ing ing kibu mati ilitum jakong akam ke claim heavy worker atumba ambisi mati aki ong pen energy mati calories latum han ong chetpo lapen ilitum judi sedentary lifestyle lason ilitum jakong damu ia kam si ilitum claim mati ilitum housewife ta ho ilitum nani office along office sitting job like clerk lahai puluti ilitum ing idam di lasi ilitum han energy level mati calories kinang jita kom chet po lason si ilitum kicho kijun ta la sorting pen isi chelang pami si ilitum chudunang po athema ilitum ko unspend energy mate calories kenang ji pen ilitum la pen aki ong ilitum chudun det la pen energy ilitum ke spend na bang mate energy ke chepada ma bang ilitum la so ateng gali plote ilitum athu mate ilitum han la bad cholesterol hai mang ke ilitum bang long chidu bom po chisit bom po ke mo bangge ilitum aki ong do ulo protang te ilitum ise aki so cholong po like non communicable disease diabetes ta ho pressure ta ho heart attack ta ho nani heart block do kok ta la high pressure stroke puji la high bang ki do ji a chance do piklo la si ilitum kichu kijun bangge kichiri mate kichilang pami kinang sot la si mo pen itum chithan bom lo কিছু কিছুকে আলি আর্লেঙ্গি থে দেট মাতে সার বুড়া সার পি তুম দেট কালি এলি তুম ভাং ঠেক মিরা হোট পেনটা চেলাং দুন পামি পুলোতে মো ফিউচার হোট কিছু লাপেন ওভারওয়েট বা আক্রম কি থে ওবেসিটি লাহাই নন কমিউনিকেবল ডিজিজ ব্যাংকে কে ডেভেলপ চিফান মাতে লাহাই কিছু চলং দুন জি আর রিক্স পাং কমচেট ইটি পুষি এলি তুম রিসার্চ মাতে স্টাডি চলং ঠেক পন লং লাসি ইলিটুম মাহাং ঠেক মিরাক আসমার হানকে কাইকিটা ব্রেস্ট ফিডিং ফানসি ইলিটুম এনকারেজ নাংপো লাকে পি আচুলাং বা চৌজি ফানসি ইলিটুম পাবর ই নাংপো লাপেন সিক্স মান্থস মাতে চিক্লুজন ট্রক আনকে আপি আচুলাং সি পাচু সিকিমি লাপেন ক আনমা অন ডিমান্ড ফিডিং পুসি ইলিটুম পুপু অন ডিমান্ড মানে আউসমার তুম কাংচির বা কাচিরু লসন দোলুপলোতে লসো টিং সি ইলি চুলাংটা বা চুদুন লং সি কিমি লাপেন চিক্লোজন থ্রকলো তাংটে ইলিটুম কাপ্রেক কাপ্রেক লা নিউট্রিশিয়াস ফুড মাদে কমপ্লিমেন্টারি ব্রেস্ট ফিডিং ইলিটুম পিমিলো লাকে ওসমার আচুলাং বাং বা আপি পেন বা চুলং নাংপো লাপেন ইলিটুম লা আন পুনন সাং আন্দু পুনন মাদে আন্দাত আঠিসেরি আপেল ফিংনু লাহাই কই ইসি ইলিটুম কিপি পন ইন্ট্রোডিউস পন নাংপো মাদে ইলিটুম চুলাং পেন লাহাই কাপড়ে কাপড়ে কিছু তা ইলিটুম পিদুম নাংপো লাপেন নিঙ্কান সি আনকে উসমার তুমান চুলাং কি পাচু আনতা চকল্যাং লাপেন ল্যাং বাংকে চিক্লু জন ট্রক আনকে পিনাং নিল নিঙ্কানি সি আনতা আসাপ আসাপলে পি চটা চকল্যাং আথেমা লাং উসমার তুম চুলাং আলং সি ল্যাং বাংকি লং লাপো লাপেন ইলিটুম হং পেন সি লাং পি পুলোতে ইনফেকশন মাতে কিছু কে লং জি চান্সেস টু ওটিটি লাসি ইলিটুম লাহ বাং ইনি চি বিপো নাং জি উসমার ঠি ই তুম বাংকে লাপেন উসমার তুম নিঙ্কান সি আন বাংকে ইলিটুম সুগার সল্ট লাকে সেনি পেন ইংটি বাংকে ইলিটুম পিপি ডেট সিকিমে লা নিঙ্কানি সি কিপ্লেং আনা ফিলে ইলিটুম সুগার মাতে ইংটি বাংকে কিপি সিকিমে আথিমা উসমার তুম ওয়ান ইয়ার আনকে অর্গেন সব মুখা লাকে লিভার কিডনি হাই ব্যাং লা আন ডেভেলপ কালিলাং লাসি লা ইংটি লাপেন সিনি ব্যাংকে পিপিডেস কেমি আধে কে তুম ব্যাং আপিয়ে চুলাং চলং লি মাতে আবেদে এটা তুম ব্যাংকে কি নাম আঙ্কা খেরা দুঃখ সিটা পিনাং কপো সিটামি উন আনকে ইলি তুম না চুলাং ব্যাংকে পিসি সব ফান্ডা পাচিনি এগুলো লাসি লা ব্যাংকে ইলি তুম ওসোমার তুম কিছু কিছু নেং জি কোসনমা লাসি ইলি তুম চিঠান পড়লো লাপেন আর্লিঙ্গি থে তুমকে তং দি কোসন ল কিছু পদি আর্লিঙ্গি থে তুম বাঙ্গে ইলিটুম কার্বি আংলং মাতি ইন্ডিয়ারা

tungge itum a staple food pulutang te cereal samukha henno labangge ilitum sang mate atta moida ilitum mangke rice eater asam along mate karbiang long mangke lasi itum mangke la carbohydrates ke mate mainly ke ilitum rice mate sang long me silong po lapen ilitum han hai long vegetables fruit samukha ilitum long lapen ilitum dak karbiang long long ke non vegetarian si ke inglong a okta long lang okta long lasi lahai ta ilitum ke ibaha ki mi pusipunang po je itum long la an available lapen ilitum organic vegetables ma thisiri ta ilitum long olang lasi putam et langdam et pulutang te ইলি কার্বি আংলং তুমকে কিচু কিজু না হিনকে লাপো আন চেমাথা উনাং নি বন সিটামে ইলি তুম নন হেকলং বমলো রিসার্চ টেং পুলুটাং তে ইলি তুম আংবং তা নন কমিউনিকেবল ডিজিজ লাবাংকে ডায়াবেটিস সুগার লাহাই বাং প্রেসার টাংহ মানে কোলেস্টেরল অং ও তহ মানে হার্ট এটেক পেন প্রেসার স্ট্রোক কেলং লাহাই বাং ইলি তুম থেক পন লং টাংলো লাসি কপিয়া পট ল ইলি তুম কিছু নন ইলি তুম আংবং লা নাং কিপাত লংকে মেইনলি কে ইলি তুম ব্যালেন্স ডায়েট বাং পোলো লেডেট মাটি ইলি তুম আন চু হান বাং চুচি দে থেক তুম বাং অক চু চট লাপেন লাহাই হান তাহ ভেজিটেবলস ব্যাংকে রাইট অ্যামাউন্ট মতে কান মা কিনাং জিয়ে ব্যাং ইলিটুম চুছে দে টিটি পলো লাসি ইলিটুম আজাদ হরমু লেচু পুসিতামি আসাপ সাপসি ইলিটুম চুচত নাং জি আবিসি মতে ইলিটুম আবোডি কান মা আবেদ কি দো লাপেন আকে অং মাংকে ইলিটুম চুছে দে নাং জি লাপেন ইলিটুম কাই মি কে মাতা ইসি ব্যালেন্স ডায়েট মানে ইলিটুম আঞ্চো আঞ্চো পুসিতা আনারলো আঞ্চো পুসিতা মি ইলিটুম প্লেট ব্যাং পোর্শন পুসি ইলিটুম পুপু লাবাং ইলিটুম চেলাং রায় নাং জি লাকে ইলিটুম কাই কেটা চে কন্ট্রোল সি কি মি ইলিটুম আ প্লেট ব্যাং লাসি ইলিটুম আ প্লেট লং কাই কেটা ডিফারেন্ট ফুড গ্রুপস ব্যাং দো নাং জি লাকে আকাপ্রেক আকাপ্রেকে মেইন স্টেপল ফুড ব্যাংকে রাইস লো মাতে সাং মাতে আন পুসি ইলিটুম পুপু রাইস দোনাং পো কার্বোহাইড্রেটস লাপেন ইলিটুম প্রোটিন দা দোনাং পো প্রোটিন গে ইলিটুম কোনাত পেন লোকে লং পো প্রোটিন গে ইলিটুম মেইনলি অক পেন সি কে লং লং মাতে এনিম্যাল ফুডস পেন সি লং লং সিটামি ইলিটুম এনিম্যাল ফুড পেন সি প্রোটিন লং চট কালি ইলিটুম পালসেস পেন দা লং পালসেস পুলুটাং টি ইলিটুম লা ডালি তাহ লাহাই সয়াবিন তাহল হাই আহান বিন দা লং লাসি ইলিটুম রাইস ব্যাংকে কার্বোহাইড্রেট নাং পিপ প্রোটিন ব্যাংকে ইলিটুম হান লা দালি লাহাই নাং পিপ লাদেট পেন ইলিটুম হান কে নাং সটকে ডাইটেরি ফাইবার্স ডাইটেরি ফাইবার্স ইলিটুম কোন পেন লং পো ইলিটুম লা গ্রিন লেফি ভেজিটেবলস দেট লাগে ইলিটুম লা আর্ভো হান গ্রিন কালার মানে আকিলিয়ার আকালার আহান দেট তে ইলিটুম কাই কেটা ইলিটুম আর ডায়েট লং ফ্রুটস দা চোপন লং নাং জি ফ্রুটস পুলোতে ইলিটুম থেসেরে লালো আপেল তহ ফিংনু তহ থেসো তহ পেনে লাসি ইলিটুম সিজনাল ফ্রুটস বাংসি মেইনলি বাংটুম কিপু পুকে রিসার্চ স্টাডিজ লং ইপুকে ইলিটুম কপিমা ইলি লোকেলি অ্যাভেলেবল থেসো অপর থেসো চোদো নাং প ইলিটুম বাড়ি বা তিবক্তরাই লং ফিংনু তাদু ও ফিংনু হাই চোদো নাং প থৈঠে তাহ লাহাই ক্যারটস লাহাই সব তা ভিটামিনস কি অং অং আ হরমুল মেন সুপি সুনেম্পি সুপ্রিম সুফো লাহাই আনারস পারক জং ফং তাহ জং ফং থাই সিজন সা হুট কপিমা কেলং আ ফ্রুটস লাহাই সি ইলিটুম চোদুন লং বলতে ইলিটুম হান কেরাব টুপিকজি মানে ইলিটুম হেলদি ওজি লাসি লাহাই ব্যাংকে ইলিটুম আকে জয় কে পেন নন আনতা ইলিটুম আংবং আদুং আরাই কে লং বম লা লাসি লাহাই লে ইলিটুম চোপন লং পান্তা ইলিটুম পিনা আন আকে চক দুজি লাহাই নন কমিউনিকেবল ডিজিজ পেন লাপেন ইলিটুম ইসি হেলদি ওয়েট বাং চে মেনটেন সে কে মিট লাবাংকে ইলিটুম কসন চে মেনটেন পো ইলিটুম ওপেন ব্যালেন্স ডাইট বাং চুনাং পো অক পুনয় উটি লাপেন গাখির লাহাইটা ইলিটুম চোপন লং সিকিমি সিটামি ইলিটুম ইসি ইভেট ফান্ডা চিমা থানাং জি মেইনলি কে ইলিটুম লা আর্লিঙ্গি থে তুমবাং অ্যাডাল্ট সাতুমবা লা হেলদি ওয়েট বাং চে মেনটেন নাং জি লাসি ইলিটুম এক্সেস ক্যালোরিস মানে এক্সেস আঠু কে অং কে ডক কে অং হরমু বাংকে ইলিটুম ছুনাং নি লাসি ইলিটুম সুগার প হরমু বাংকে বা কমচাত সিকিমি সুগার পোলোতে ইলিটুম চিনি লং ওয়ান ওয়েট লিখে লং জিকালি ইলিটুম প্রসেস ফুড পুলোতাং তে প্যাকেজ ফুড দোজি ইলিটুম লা ম্যাগি তাহ কে এফ সি তাহ

0: Isi bangke ilitum ingti kichota sapso chiriponsi kimi. Ingti kicho bangke ilitum arnisilong 5 gram amparke ilitum ahanalong jogjediat mate ilitum kicho kijunalong chepa do edet sikimi. Lesipini nangli tumhan la nutrition weka hood lahayalam chitanpon longpen ning charonglo lesi nangli tumta la balanced diet bang chilangpon manangli tum abudia wet hodaita chilang si koan ma kichu nang ji koan calories si chu nang ji la processed food da bang nangli tum ta kichu pajum pon po pusining thilo na sila dak pen an si pini nigli bangge la mining ji bang ing ton pon nik po cardo
1: la panapor nali tum ok prana che megang deng long pen কিছু পং জং আপুথা ডক্টর জংমি দেরা পিপেন লামচুর কেথান আর্জুইগলং তাংলো লাকে আকাশবাণী ডিফু আদুন্থু ইংলিশ আলোন আজাই মেগাং দেংলং পেন আসনসন ইংলিশ আলোন আর্জুইক সিনা আপ্রাংসে ওয়ান ডাইরেকশন তুমপেন কিলোন আলোন আর্জুইক সিনা আলোন আলাম থে স্টিল মাই গার্ল

0: Aprangsi Kaya Harling karju do ana tuma phanta ninga klong pen kardom pajirlo pini Kaya Harling labang sojai mekalong kedam tang ang dengalong tumche thanlo inut karbi ang bong pen ketok kelang kacharli lapen ten ke son suria sai ke klem theka bang phu akehai ujitimung pen chingki bom halabang so angthon pini ta puthot chingki thulepo aprangsi timo ke hai kardom
1: kardom
0: Timo kahay itum penang an alam jethan loha bihek pen kacharli la pen ke rong roki joy la pen ke rong koson si kacharli ma koson pen kang tuyang deng an kacharli ma la kato ka welam te pajer milo tangte pinia bang puthot pang cheng thulona nang son thot usumarta la an su se pathek nang pu bang bang apia po kam tha son nang jong jong ma tha ko puson
1: la bang bang phutin apia po ta ma tha jene sumar thek pik pik nei আকো মানে আলং তুম কানে থেক আনসো সে থেক নাই হালো সলা মাং বাং পুত্তি না কার বিয়া পিয়া মেজরিটি হে
0: কলা
1: মেজরিটি মানে মেজরিটি তুম সনসি মাথা সা হালো সোই মাথা পেন আসুমার তুমি লান মানে উনুন্দে সোসাইটি কে নো পলনে মা কপিয়া পলনে সা লান লি দুন্দে তান নেলি তালা ফুল নেলি সপি নু দো পট না বাংকে লি উতে পুলা নিলি মাথা দাম লাপেন মাতকে আউ শুনে সুপিয়া মেনকে রূপজিলিন ভু রূপজিলিন তিমু পি না সিদন বস্ক সি পড়ি ল হা বিবি লেন পেন আপ টু মেট্রিক পিয়ানটা না সি মেট্রিকটা ফার্স্ট ডিভিজন মানে স্টার্ট মার্ক আসলে হে লেটার ফ নে লং ল স্টার্ট মার্ক পেছিল পয়সা পি নেতা লং দু নন লা পিছে নন ডিফু গপ করে সি পড়ি ল নন হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ার সায়েন্স সি পড়ি লাপসি নে সুপিয়া পানানি সনসি পু যে নাং যং হে উন ই সিতা নি প্রফেসর কামলং লক সিতা নি ক্লেম উনিদা লোপ নাং তা প্রফেসর বাংকে ক্লেম থাক নানা কে নাং কায়ং বং কে লাং কে পাম্পা তা নাং পু ক্লেম উনি আদিম পন সিনি সুপি মান তা নে
0: পিক মে পিক লগ মা
1: নানা মা বাংকে
0: নাং কিজুই কে লাং নাং নি হাং
1: কিজুই লাং নি হাং নি হাং পিক পো বাং
0: কোন না লওয়ান তে নন নাং কায় লং লান হা বিহেক পেন কি জুই কি লাং নিং হ্যাং বুন দং তে কি দাম তাং আদিম লাপেন কি হালা দাক ইতু মাদিম পেন কি ব্রেক লাপেন ইতু মাদিম পেন কি আকিমি লহাই লামা পুঠা কাসা ও থানজি মা
1: নে কি জুই কি লাং মা নিনি হ্যাং ও না পেন নিউ সু কোবেন আর জি লং বম লন্ডন বলাম মা সেটা ননন্ত লিওনি

0: Pena armunge ti thia prangge liu ni de ta helo tangka mahalam do.
1: Kala.
0: Hinia bang ke Japan capital Tokyo lam ta tulong pika film ta do. Lapin Tokyo pa film do. Hala dim ke lam ni madam tung pila long ni dim. Stan nona ta damu long la. Ate ma tangka mahalam do a poralam do.
1: Kala.
0: Lai lola sinon la India bang puri le Kashmir Srinagar ke le le. Lapin South ta lapo Bombay Madras punong Chennai pulo Bangalore lahan ke Calcutta lahan lelo lapen apo northern India nata Chandigarh lahan ke nili ni damlong lo lapen sachin ke Nainital Mussoorie lahan jo bang damlo
1: nangkae lo thedung lapen ke kabor ipen katikup lapuson asai thedung thedung nang ningar lo non pura dolam
0: kabor ipen phelar phala mang ke hawe he kabor ipen ne kiun sikeong ma success speak
1: tela bang song bom pen non nang ning domimi kololo lo
0: ning domimi atai bang ke ni du o he se bang ke ni la hai ke claim at song bang e claim ke ning karong du pik janai ke se secretary general secretary e claim karbiri so darbar general secretary karbila merami general secretary karbi darbar la ma president ke man lapen non autonomous state ke han nikan thong ke bra sir ke parlon pri ke lipo 40 years lipo a song mo ke claim ma ke success yong et ke selong pu sita ne ma 9 on the 7 general secretary man la march 10 pe 1981 19 may 10 pe 1982 march 10 1981 an iklem lo dada iklem ini lo po yang lo je kese apna ha vipin ben pang tang long lo kese long le ni rai pang pikang lo non silibom lo rong thang la sana ta kese kwana din pe ne conference ka ve ni patu long lo la pe hala da kese iklem hut mainly ni karong nai lang po yang lo conference pati lo 11 ang deng kirunia long west karbiang long hala da chip guest Carbonili timung pi chitang bangke bonili khongmen hala pani chip ke sanglong lo hala sa ke hanglong bang mitang ni rong pik na so success pik da atima ne carbonili timung pi alam ka julong ani ding pik lo
1: aho
0: la pen isia research kuri is inquiry bang je karbia tum dona kai long ko an lu thek lo ko an man lo hala so la man ni simane kiri do pen ala so kiri kiri pen las kabonile timu pia phan chitong long pen ala so kabonile timu pi ban chip ge sang det pen afi ne photo thondam ha silong nin wet I am long dam chitong long bhai ni ni chom pen alang li kai jiboni life history ne athang no thok long hala bang mane biri mane ni meta chi mata ta ni ni ko pai mi pik lo
1: aho aho
0: ni ekdom lucky person le la ho আর নাম নামে তৈ লে হপু হালা বাং নিমে তাঙা চিমাতা দে কাতে লা সন সন আউ সু পি আর লিং পি আপান কাচিতং বেন আ থেং নো লাইফ হিস্ট্রি কে তো হালা বাং সি মাতা মিমি না পালাং নিমে থা মাসি সাতা গে বনাই সাতা না পি না পে হালা সর নি আলু হি বাং পাক তা হি
1: ও
0: নি তো মাই নি বে তা কল পে হালা সু গে নন সন মোবাইল গে দোগালি
1: কলা
0: ফোন তা হে পেনেলি গুহাটী ইউনিভার্সিটি পেনে নি হাংল নি ঝুংঝুং মেঘালয় স্টেট ট্রান্সপোর্ট সে থাবন তলা শিলং লং ফিল হাদা আহেম কেলি পে মা দুক আমা আপ্রাং দেন কে সে কনফারেন্স লং কে হাং চিং কি মা চিচি নি দে আমা সে খালা দা সে আলাং লি গুতে আ জীবনী আ পো পাই আলাম সে থানু নে আ কলা পেল অল ইন ইন্ডিয়া পেন সেন্ট্রাল গভর্নমেন্ট পেন বায়োগ্রাফি ইন্ডিয়া পুলাস আলুয়া চেতনা পিদু
1: ও
0: হলো সালাম পেন লো সেন্ট্রাল গভর্নমেন্ট পেন যে লসনা ঠেক পিক তো মান লা বায়োগ্রাফি ইন্ডিয়া পহলা দা বাংকে টক দুদু হলো সব কে টক এট পেন আলাং লি পান লু ল যে লাদাক কদাক মাই চক ছি না পা চক রা নাং লুথু নই পুলো না সে খালাস ওয়া তেং পেন আলাং লি ছিলাং এ ল চক লু বুসি বাং লু এড হলো সব কপি নে ফানা পিন দে হলো সব কপি বেন সে না লা কাপন লি তিমু পিয়া জীবনী কে তো হলো লাদাক মানে লস কপি মাসে নি ফেন পন দেলো লা বাগে নি রং পিক বাং পাক লা না পুপেস্তা নে কায়ং বং সিয়া গ্র্যান্ড সাকসেসফুল আতে মা লাই

0: Eu sou Pipen, Cachitong long, Cachinquilong, Renacuajuanique Toclong Mangue. Along with a copilo, Nilimetan copai me pilu.
1: Me picture of what pig lalabang so lama patak non ararang no kajay pon ante non labang suwarta hut non kuan pagarta do puna
0: Nenon ya sabar actually ke lata life saburata wedera pot amasi lamartalo thapupedalo. Tabun thotlo anke nilipanang ke ang mangke rong ke kangbura pu sinang ke ang mane nilisap nilimenci ke rong kangbura pu amat kangbura pu na iko anke high school long chit LP school long ne men chit tabulo puta wadalo pot nang menu pilo pulo kangbura pu kangbura ka mini ya wege pu maso na pu gangbura pu le tong pu ma gangbura pu tong gangbura timung pu si chit tolo LP school pen ha high school ni ama matric final ori pi hor bang phom phila pu nang le le lo gaung bora timu pulote college ke nai nek soi pu na phan ge nang thera gare pu tharak nang gare pu chilano ko pilo mai chilari lo pu kitap lang tar lang pu mat last ke ujit pa men do ho chalo la tamilo pu mat la thapun thak
1: antenon
0: na so jit timu ma se me to ge pas la
1: ante Kangbura, mate kangbura la pen ujit timung la non rong rara tum nang chini e kopilo la pen ke non rara tum nang chini kopilo
0: rara tum ge ujit timung po si chini lo in bahani ba sta rong jo ke kangbura po bang ke akesar pi akesar tu chini chor lo hala ha akesar tu wet si lo prai la po si non kala kangbura po bang ke ba kangbura po bang ga alam angklang khlo
1: no a hokpet e nang ni er lo ge mo thake ujit putong na ha na ji mo te kangbura po na ha na ji
0: নেপাল মানুহলা উচিত পাবাং চিমি মুচালো পদ উন্নতি মুচালো পলা উচিত পাপা দোনাক পলা পুলো নে মাথা বাঙে
1: আনতে নদলা আন আর্তা
0: নস আর্তা বাং ননা সবাং লাইল মুপেন পান হইল মিত্রিক লং তা হালা প্রাং থাপ থর মাত মিত্রিক হদ আর্তা গেলে আনসি থাপ আই লান লতে লান লিপ হালা আনতে সাকুরিয়া পিরিয়ড দুপ পেনশন মে চিমলাই পলা হায় খবর আমি পিনল আমার সি মিত্রিক ফাইনাল পিওতা ইতিন ইয়ার্স বিক ও একচুয়ালি গে ইতিন ইয়ার্স হবে আতেমা নেকি ফেল হবে পিন একদম হাত নাইট স্কুল পেন আপ টু মেট্রিক আন্দানি ফেল ফে পেন নন দা ফেল ফে লাপস ই তিন ইয়ার্স কে মা মিজি বোমাতা আতে নিয়ে বি হেক পন সিদুন স্কুল আলাইন ইন্টার স্পিক লো চার্লি বাং স্কুল এ দু লং লেতে চুরো রে তাহে যা তাহাই লা আনি নিন্দু
1: ও
0: লাস আ চ্যালেঞ্জ দিত লাস পসি আলাদা মাস্টার দুনাং বাই পিলো না ই তিন ইয়ার্স লে ই চকলো উলানসি থাক দো রেলো থা চিনি দেলো ননা বাঙালায় মাতা এলো তে নন কে কোয়ান পো 73 জং সি ইতিন বাই লক কলো তে নন কে 70 আ দংরা লিপ
1: কলাং আহ আন্তে ননা পর হুত আন্তা মাতে ননা আরতা হুত আন্তা নাং কা প্রিক কে তো কে লাং পেন চেং লক কা প্রিক নিং কে হ্যাং আসন দো লাং মা
0: নাই বাং এ কে তো কে লাং লো লা না লো কে তো কে লাং মা নে কন্টিনিউ পো পেনা সাতেন পেনিলি কার্বনিলি তিমু পিয়া লোতা আপনাকে কার্বি আলাম পেন তকল তক সে কাউন্সিল রঙ চুনিং রিল নাম প্রিন্ট পিতা পু প্রিন্ট রে কাউন্সিল সর হালা তুমপল এ লাগে বাঁকি ফানে দুঃখ কারণ সোলে প্রিন্ট রিপ তো প্রিন্ট পে না তে ওমার নিতুম দা নলা নিত সেক্রেটারি সিং তিমু বেন চিলাং লোক আমার নানি পয়সা রুং তার রুং প্রমাত কার্বি আলাম পেন আলা সব কাব নিলি তিমু পিয়া কিতাব প্রিন্ট দেখল আলাং নাং রাব পিকল রাং ফানছুরলো
1: আন্তে নন হালা পাংসো আকিতা পুল হালা পাংসো আলু মনে তুম আরি ডেং কো আনলি লো মা লাপেন কে মনে তুম কো পানা নিং দগলো মাপু এ কুপিলো না নিং আর লোক মাথা
0: লাসা লো পেনেলি বা পেন নন আফি নিতুম বা হাজার অ্যাডভাইস ল নন লা সেক্রেটারি সিং তি মুক অ্যাডভাইস ল জে কারবিয়ালা মে তো লি লি ল ক ইংলিশ পেন অতিলো বা মানা পালি না ইংলিশ পেন ট্রান্সলেট ল আকলা সংথা নন আকে হাই কারবিয়ালা অটোনমাস কাউন্সিল আর সিএম ডক্টর তুলিরাম রহাম থা লাসাও কিতাব নাম প্রিন্ট পিডেল নামাসে ইংলিশ পিনাকলো আমার নরা বাংকে লিপি খাইয়াংলো এখন লাহাই পেনে অহম হাই থ ভা প্রেসিডেন্ট জেনারেল সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট আমার তা লামে নামে ল চিত্ত হতা নিপি দিন এখন পেন কো আনা আনা কি ঠিক দু তোমার দা নিলা রদ বমলো লাপে হা লাহাই তোমাকে লসনসি লাস কিতাব কে লাং পেন লসনসি না মাতা লো যে কার বিপিয়া তোমলা আন মানুন না হালো তো মাথা দেলো লানা কার বিপিয়া তুম কিলু কাপড়ি খাবে আপো আপায় সবে তাহলে আনলে র ইউএনও আলো তাহলে র ইউএনও তো ইন্ডিয়া রিপ্রেজেন্টেটিভ এমএলএ তামান এমপি তামান ডেপুটি স্পিকার

0: neli jung jung alam mang ke personally ni ning kha bang ke ni ling ke politics ni ning hang he
1: o
0: mo hata ni li na thuma na than lo in kon sita ni le kai mo sakuri claim po pension do po du jai sita ni li ko pai ki milone ke hang no lo ne la sang bang non ni politics politics mane not electoral politics
1: kala
0: election e thod no bang kali tala dak ni li dunang chok alam mang la son he lo nili autonomous state ke hang alamang ni hang dunu ni hang dunu ni separate state no autonomous state na ke la pe nili gela sakuri claim po do populo sta apona tang ko solo ba poni pana pudela kuri si ka tiu pudu ke e kar biang long ti tribal y ke youth o ka organization ka tiu hala so president mang ke karlitang ni hang teron General Secretary ke Karli Thang Rupon Singh Rang ex-minister Assam. Hala swa katiu ke sengho nipa na hang pik. Apen Rupon Rang pa ni chit na hang nang kok la Rupon Singh Rang hang nipa han. Ate ni to maha Guwahati University pen chichi nipa mi.
1: Aho.
0: Amasi ni ke hem lulang so do lo la pen sakuri se kapre kapre ya sakuri che hang bong dudun bong. Mahani si chok lo polote du thipo po bang. Sta lang na hang pik nita dundik. Ta phir lat sakoda bang isi dipu taun bojar ke bang manajir pon hang pon da dak meeting do jo dunang po ama ha dak ki dun dolo ama hala dak mane na dipu kasa udi tu ram dak dam chi bhong re election e thor tang tome election e thor thya tum chi bhong pik da ama si hala so bang nili ning me tang pa ni oi dun lak lo da akoni le apram da isi ke mata do ni politics dunde election thote te sita na sarkar bi tum separate state la pe autonomous state kan ani ding piklo na pala soe pachok ji pulo pulo tangte election thote pin achara pulel party lang ta member ka we achara pulel achara election na thote pin tum ki jalong lo pulo te ne ta dunta hai hala bang ni do na sinili long LCC ke seng 17 May 1986 aprang ta LCC leader ni le hemang lo lo lang so ni le panang pulo nang le autonomous state kang lo nang dunai ni pulo autonomous state ke tung ke long ne yakam lo panang dui constitutional right do ke sita ke ja to ma mane election thor the pi nei rem de no hai de no khali de nei sita election thor por rem de po akola san autonomous state kang lo ni dundi member a chun de nang ta nang ri sa phi hala dak si bong sai thai ka long lo pen la hai pen a phia mat ni le tum pulo ni to a lam mang ke to ma sa dang sai election thur thia tu nei pulel party member ka li de nei an ke la sa tai me si ni le tum chi wai lo to mo ke ding wa lo ta document de te la sa na tha sa prang sem non ka li ta mol si ti a long ni le tum ke se president division in ti general secretary bor sing rong phar কার বিশ্ব দরবার প্রেসিডেন্ট সেক্রেটারি পানহাদা খাং সি পুল 17 May 1986 কে এল সি সি সেংল লাং নিতু মিটিং হাং লাদাক নি তেন পানা হাং সি দুন লি পুল পলিটিক্যাল লিডার্স পেন ইলেকশন থ্রু টাং তোমায় বিশ্বাস সাং নে হালা তুমি ক্লেম হয় লিজি কার বিয়া লিডার্স পলিটিক্যাল লিডার্স তুমকে পেহাতি গাবি কোনহানে পালু চক থা এপট নাং তুম কে এস এ পেনলে জাপন অটোনমাস সেট খ্যাং কেসে প্রেসিডেন্ট অটোনমাস সেট কে হ্যাঁ প্রেসিডেন্ট নয় জেনারেল সেক্রেটারি লে অটোনমাস সেট কে হ্যাঁ জেনারেল সেক্রেটারি মা নয় না বিভীষণ ইতিলে প্রেসিডেন্ট মা নয় পেনালে জেনারেল সেক্রেটারি বরসিং রক পারলে অটোনমাস সেট কে হ্যাঁ জেনারেল সেক্রেটারি মা নয় নিতুমতা নাং দুন পু তা কাপ্রেক নাং দুন দি নাং দুন তা কাপ্রেক লাং তুন দুন দি আকো পুলো জং সে না তুম কে এসে তুম ক্লেমাই হে উন এ পুলোতে প্রেসিডেন্ট জং সি কে এসে লং পুলোতে জেনারেল সেক্রেটারি সদরবার পান পিনা আকো প্রেসিডেন্ট রিস দরবার পুলোতে আ জেনারেল সেক্রেটারি কে এস এ পান পিনা পুলো চিদন সার ল রেজুলেশন এন পা মিল তক বা মিল নেথা সুহি করে দুল পেলা সল বাং কে এস এ জেনারেল সেক্রেটারি বরসিং রং ফার ফান পিলো না পিনা বাং দে আদাক 17 মেয়ার নি আদাক তনা পুমি সেন আলা মালা সালো পং ডেট মাত বাং ফিলো নে পিনা আদা ওয়ান বেদে 17 মে 1986 কাসা স্টেডিয়াম লং দাতু কিছি ওয়াই কে ওয়ান উইথ দ্যাট আপে আলা কাতিও তুমকে সেং দ ডকুমিটি দো হালা সা ড

লাপানা পড় নালিতুম লামসাম লামার জানালং পেন জীবন তিরন কিলোনালন আর্জিলং টাংল আদন্থু আহিয়ার লামার জানালং পেন প্রবিখা টক বিলা পেন মিরমিলি রং পিপিয়ে দম পেন কিলোনালন আর্জিক সিনে আলোনালাম থে লা নিসেং ভি আলাম

lapana por nali tom karpi lamarjan alon aja megang denglong pen asonson karpi lamarjan alon arjuglong tanglo lake akashwani tifu non studio korea por porphar kep chok ek tanglo lase akashwani difu aja meke road ke parjuke lapansi kang toniklo pino we control room along sayar puke deng to menke engineer on duty biren timo পুথত পিনা বাদা পর ফাই ফরা মিনিট ফকে বা পর হুটলে ইলি তুম চিতং থইগলো না তো তাংতে নিলি তাকে থরেগলো ডোমে থাকমে কার